0: বেশি মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ব্যাক টু ব্যাক গানের প্রান্তে রেডিও বাংলা নেট ডট কমে আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে টুপিকে নিয়ে। তো একটা প্রবাদ কিন্তু আমরা ছোট থেকে শুনে এসেছি, সেটা হচ্ছে টুপি পরানো। এখন এই প্রবাদটা কিন্তু আমার কাছে প্রচণ্ড কনফিউজিং লাগে। তার কারণটা হচ্ছে যে টুপি পরানো মানে কাউকে ঠকানো। কেন? মানে কাউকে যদি আপনি টুপি পরিয়ে দেন তাহলে কি সত্যি তাকে ঠকানো হলো বলুন তো? আমার তো ব্যাপারটা একেবারেই তা মনে হয় না। মানে কেউ যদি কাউকে টুপি দেয় গিফট হিসেবেও তাহলেও কি ব্যাপারটা খুব একটা মানে অপমানজনক হচ্ছে? আমার তো দিব্যি লাগে মশাই। মানে যদি কেউ আমাকে টুপি গিফট করে আমি দিব্যি খুশি মনে গ্রহণ করে নেব। তো রেডিও বাংলা নেট ডট কমে এই টুপিকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

পৃথিবীতে কত ধরনের টুপি আছে বলুন তো? তার মধ্যে যদি আমি জিজ্ঞেস করি যে বিখ্যাততম টুপি ঠিক কোনটি, তাহলে কি বলবেন আপনি? তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর টুপিকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীর সব থেকে বিখ্যাত টুপি কোনটি, তাহলে কিন্তু আমি বলবো একটি ছোট হ্যাটের মতন টুপি, কালো রঙের, ওপরটা একটু গোল, বুঝতেই পাচ্ছেন কার টুপি, সেই টুপি যেই মানুষের তিনি আমাদের অবলীলাক্রমে হাসতে শিখিয়েছেন, হাসতে হাসতে চোখের জল ফেলতে শিখিয়েছেন, আবার চোখের জল ফেলতে ফেলতে আনন্দ অনুভব করতে শিখিয়েছেন। কথা বলছি চার্লি চ্যাপলিনের। যে চার্লি চ্যাপলিনের টুপি কিন্তু আমার মনে হয় এই পৃথিবীতে সব থেকে বিখ্যাত টুপি, আপনার কি মনে হয়? তো একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছে এখন, আর এই টুপিকে নিয়ে আরও অনেক কথা আছে যেগুলো আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

শুনছেন রেডিও বাংলানের .com, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জারি আছে টুপিকে নিয়ে। তো কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে টুপি পরানো মানে হচ্ছে কাউকে ঠকানো, অপমান করা, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু টুপির রীতিমতন একটি সম্মানজনক ব্যাপার। যেমন ধরুন আমাদের পাগড়ি, মানে ভারতের বেশ কিছু জায়গায় পাগড়ি মানে একটা অত্যন্ত সম্মানের জিনিস, তো সেটাও তো কাইন্ড অফ টুপি, কি বলেন? আবার ধরুন রাশিয়াতে কিন্তু লোকজন গিফট হিসেবে টুপি গিফট করে, এবং সেই গিফট পাওয়া টুপি কিন্তু একটা বেশ বড় সড় সম্মান, বুঝলেন? তো রেডিও বাংলার .com-এ আজকে টুপিকে নিয়েই অনেক কথা, অনেক গল্প আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানের .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। টাটা।

radiobanglanet.com এ আমি রুবিনা আজ আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি আছি এবং আমার সঙ্গে রয়েছে ভালো ভালো গান। অবশ্যই গান তো শোনা বই, কিন্তু তার আগে কিছু কথা আর মনের কিছু কথা সেগুলো অবশ্যই শেয়ার করে নেব। ছোটোবেলার কিছু স্মৃতি হতে পারে, আবার হঠাৎ করে মনে পড়ে যাওয়া কিছু মুহূর্তের কথা, যে মুহূর্তগুলো মনে পড়লেই খুবই আনন্দ লাগে, ঠিক সেরকমই কিছু কথা শেয়ার করবো আপনার সঙ্গে। আর অবশ্যই রিকোয়েস্ট করবো সেই সত্যি এই আড্ডার সাথে থাকার জন্য।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা কে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, আমরা কল্পনা জগতেও ভালোবাসি থাকতে, কিন্তু যত বড় হই কল্পনাগুলো আস্তে আস্তে চুরমার হয়, বাস্তবগুলো সামনে দেখতে পাই বা স্পষ্ট হয় তখনই মন ভাঙতে শুরু করে। কিন্তু শৈশবের সময় কল্পনার মধ্যে আরও কিছুটা রং মিশিয়ে আমরা নিজেদের জীবনটাকে রঙিন করে ফেলি। রঙিন ইন দ্য সেন্স হচ্ছে রেইনবোর মতো রঙিন, যেখানে রয়েছে ব্যঙ্গমী, যেখানে রয়েছে ঈশপের গল্প, যেখানে রয়েছে আল্পস পর্বত, আবার যেখানে রয়েছে বরফের চাদরে মোড়া এবং তার পাশে একটা নিজের হাতে বানানো স্নোম্যান। স্নোম্যান বলতেই কিন্তু এক রাশ ছোটবেলার স্মৃতি মনে পড়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

freedombangalore.com এ আজকে ছোটবেলার স্মৃতি নিয়ে কথা বলছে এবং সেই স্মৃতি জুড়ে যদি স্নোম্যান থাকে, কেউ কেউ স্নোম্যান নিজের হাতে বানিয়েছে, কিন্তু কারুর কারুর কল্পনার মধ্যেই স্নোম্যান ঘুরে ফিরে বেড়ায়। যেমন আমি কোনোদিনও এখনো অবধি স্নোম্যান বানানোর সুযোগটা পাইনি, কিন্তু কিভাবে বানাবো সেটা কিন্তু আমরা ছোটবেলা থেকে সবাই কল্পনা করে নিয়েছি। যেমন আমরা অনেক সময় কার্টুন নেটওয়ার্কে দেখেছি এবং কার্টুন নেটওয়ার্কে সেই ক্যারেক্টারটার ভিতরে আমরা ঢুকে যেতাম, মনে হতো যেন সেই ক্যারেক্টারটা স্নোম্যান বানাচ্ছে না, আমরা বানাচ্ছি। তো এই স্নোম্যান নিয়ে অনেক স্মৃতি রয়েছে, কল্পনার জগতে ভেসে থাকা স্মৃতি আই এম শিওর যে আপনারও রয়েছে। যদি থাকে তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আটা চলছে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

স্নোম্যান শুধুমাত্র স্নোম্যান না, মানে তুষার মানব নয়। একটু কঠিন হয়ে গেল না? বরফের তৈরি নিজের মতো করে একটা আকৃতি, যেটা মানুষের মতো করে আপনি তাকে আকৃতি দিতে পারেন। যেমন ধরুন, আপনি তাকে স্কার্ফ পরালেন, আবার কখনো টুপি, আবার তার নাকটা কিউটভাবে কোনো একটা ক্যারেট দিয়ে করলেন, অর্থাৎ গাজর দিয়ে। এইরকমই আমরা সচরাচর স্নোম্যান দেখে থাকি, এবং স্নোম্যানটা কিন্তু সবাই করে। যেখানে তুষারপাত হয়, বিশেষত এমন একটা জায়গা আছে, সেই জায়গায় ফেব্রুয়ারি মাসে স্নোম্যান নিয়ে উৎসব পালিত হয়। তাহলে বুঝতেই পারছেন এই স্নোম্যানের চাহিদা এবং এটা নিয়ে কতটা আনন্দ করা যায়। আমরা ফেস্টিভ্যাল খুঁজি যেখানে সবাই মিলে মজা করতে পারি, আর যেখানে প্রথমবার তুষারপাত হয়, আর সেখানে স্নোম্যান তো অবশ্যই বানাতেই হবে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

নিয়ে অনেক কথা বললাম, স্নোম্যান নিয়ে অনেক ছোটবেলার স্মৃতি রয়েছে আমাদের মাথায় যেগুলো কখনো পুরনো হয়নি, সেই কথাও বললাম। আবার অনেকেই কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে বাস্তবেও নিজের হাতে স্নোম্যান বানিয়ে ফেলেছেন, সেই স্মৃতির কথাও বললাম। আপনিও যদি নিজের ফার্স্ট টাইম স্নোম্যান বানানোর স্মৃতিটা মনে রাখেন তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করুন, এবং আমি তো অবশ্যই আছি আপনার কথা শোনার জন্য। আর আমার সাথে থাকতে হবে, আজকের মতো আড্ডাটা শেষ করছি, কিন্তু অবশ্যই কথা হবে এইখানে, তার জন্য ফলো করতে হবে www.radiobanglare.com। ভালো থাকবেন, আবার কথা হচ্ছে ঠিক এখানে।

সর্ব কৌতুকে হাসিও কান্নার সারাত সার, হাসিও কান্নার সারাত সার। এ যেন নিশি ডাক মৃতের হাত ছানি, এ যেন কুহকের অজানা বীজ, এমন মোহময় কিছুই কিছু নয় হৃদয় খুঁড়ে তোলা মায়া খনিজ। আমাকে যেতে হবে

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের এই যে সময়টা দিয়ে আমরা পার করছি, এবার কিন্তু আর কিছুদিন পর একটু মনে মনে ভাবলেই পুজো কিন্তু এসে যাবে। আর পুজো এসে যাওয়া মানেই আমাদের মনে একটা অন্যরকম ভালো লাগা। আর সত্যিই তো পুজো মানেই তো একটা নতুন কিছু। পুজো মানেই বাঙালির সব থেকে বড়ো উৎসব। ছোটো বড়ো আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দে মেতে উঠি। ঠিক এই যে সময়টা বারবারই বলছি, যে সময়টা আমরা পার করছি, এই সময়টা হচ্ছে পুজো সংখ্যার জন্য একটা লেখার প্রচণ্ডভাবে তোড়জোড় চলতে থাকে। আর এই কারণে পুজো সংখ্যার এই সময়গুলো ভীষণ চাপ থাকে লেখক লেখিকাদের মধ্যে। এবং আমার সবথেকে বেশি মজাদার মনে হয় যে এই যে কঠিন একটা সময় তারা পার করবেন এই দু মাস ধরে, আড়াই মাস ধরে, তারপর একটা নতুন কিছু প্রতীক্ষায় অপেক্ষা করছে। এবং প্রতি জায়গাতেই নতুন নতুন লেখার আবেদন থাকে, নতুন কিছু রঙিন মুহূর্ত চোখে পড়ার একটা সুন্দর মুহূর্ত অপেক্ষা করে থাকে। আসলে সব কিছুর মধ্যেই একটা সুন্দর অপেক্ষা জড়িয়ে থাকে। সেই পুজো সংখ্যাও কিন্তু সেই রকমই, আমরা কিন্তু অপেক্ষা করি পুজো সংখ্যা কবে বেরোচ্ছে। এবং পুজোর ঠিক হয়তো 15 দিন কি 20 দিন আগেই কিংবা 1 মাস আগেই পুজো সংখ্যা বেরিয়ে পড়ে, এবং অদ্ভুতভাবে তার একটা আলাদা ভালো লাগা থাকে। আজকের এই আড্ডা সেই পুজো সংখ্যাকে নিয়ে। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, কয়েকটা গানের পর খুব তাড়াতাড়ি ফিরে আসছি। জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

মুছে যাবে যত সন্ত্রাসবাদ, যুদ্ধ খুন আর ধ্বংস নিপাত। মুছে যাবে যত সন্ত্রাসবাদ, যুদ্ধ খুন আর

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা পুজো সংখ্যা নিয়ে। তো পুজো সংখ্যা মানেই আমাদের কাছে আনন্দবাজার পত্রিকা, আমাদের কাছে এত দেশ, আমাদের কাছে বর্তমান, আমাদের কাছে প্রতিদিন, আরও প্রচুর এইরকম নতুন পত্রিকারও জন্ম হয় এই পুজো সংখ্যা বার্ষিকী থেকে। এবং আরেকটা ব্যাপারও থাকে, যেটা হচ্ছে সারা বছরে এই পুজো সংখ্যাকে মাথায় রেখে অনেক লেখক বা লেখিকা যারা নতুন বা যারা দীর্ঘদিন ধরে, সবাই যেন একটা আলাদা আনন্দ, আলাদা উন্মাদনা নিয়ে সৃষ্টি করে নতুন কিছু। আর এর মধ্যেই একটা পুজো পুজো গন্ধের একটা মুহূর্ত তৈরি হয়ে যায়, ঠিক এখন যে সময়টা দিয়ে আমরা পুজো সংখ্যার কথা ভাবছি। এবং এই পুজো সংখ্যা বেরোতে বেরোতে প্রায় তো বললামই পুজোর এক মাস আগে থেকে, কিন্তু তার চেয়ে একটা তোড়ঝোড় থাকে সেটা কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। এবং বইপাড়ায় রীতিমতো লেখা বেশ কিছু জমা পড়ার একটা ব্যাপার থাকে, যারা বড় পত্রিকা তারা কিন্তু ইতিমধ্যেই সব কিছু গুছিয়ে ফেলেছেন এবং আর মাত্র কয়েকদিনের মধ্যেই তারা হয়তো প্রকাশও করে ফেলবেন যে কী বেরোচ্ছে এবারের পুজো সংখ্যায়। এবং অনেক মানুষ আছেন যারা পুজো সংখ্যা সংগ্রহ করেন এবং হয়তো ঠাকুর দেখেন একদিন কিন্তু পুজো সংখ্যা পড়েন সারা বছর ধরে। এই যে একটা ব্যাপার থাকে, এটার মধ্যে কিন্তু পুজো সংখ্যার একটা গুরুত্ব আছে। আমরা ফিরবো আবারও সেই আড্ডায়, কিন্তু এখন অপেক্ষা করছে আবারও গান। আমরা ফিরে যাব পুরনো কিছু মুহূর্তে, সঙ্গে থাকুন, খুব তাড়াতাড়ি ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো ফিরে এলাম পুজো শঙ্কর আড্ডা নিয়ে, আমি সৌভিক, শুনছেন গান মুসাফিরে পুজো শঙ্কর আড্ডা। তো একটা সময় ছিল আমি যখন খুব ছোট ছিলাম, একদমই ছোট, হয়তো তখন হয়তো বুঝতে পারতাম না, কিন্তু একটা সময় ছিল আমি যখন খুব ছোট ছিলাম একদমই ছোট হয়তো তখন হয়তো বুঝতে পারতাম না

বারবারই মনে হতো যে জামা কাপড় যেমন এ হচ্ছে তার সঙ্গে এটার কি ব্যাপার। তখন বুঝতে পারতাম যে মায়ের এরকম পুজো সংখ্যার ব্যাপারটা বা দিদার এরকম পুজো সংখ্যার একটা ব্যাপার থাকতো, যে আসতো বেশ কিছু পুজো সংখ্যা, সেটা পড়ার একটা ব্যাপার থাকতো। সেই জায়গা থেকে কোথাও একটা আমি এই গন্ধটাও অনুভব করতে পেরেছিলাম, কারণ জামা কাপড়ের গন্ধের পাশাপাশি, নতুন জামা কাপড় তার পাশাপাশি, পুজো সংখ্যা বইয়ের একটা গন্ধ কিন্তু মোহিত করে রাখতো একটা সময়। আজ হয়তো অনেকটাই কমেছে, কারণ এখন ইন্টারনেটের এই যে ই সংস্করণের মাধ্যমে আমরা কিন্তু হয়তো এই ইয়ের মাধ্যমে মোবাইলেই অনেক কিছু পড়ে ফেলি, কিন্তু কোথাও যেন পুজো সংখ্যা মানে পুজো সংখ্যাই, এর বাইরে কিছু একটা থাকে না। তো সে যাই হোক, যাই কিনি না কেন, পুজো সংখ্যার বেশ কিছু বই তখন কিনতাম এবং এখনও হয়তো কেনা হয়। এখন আবার অনেক নতুন বইও এসছে যেগুলো দেখে বেশ ভালো লাগে এবং একটা অদ্ভুত আকর্ষণ থাকে মলাটের ওপর, মানে প্রথম প্রচ্ছদ যে ব্যাপারটা থাকে তার প্রতি একটা আলাদা অনুভূতি কিন্তু তৈরি থাকে। এবং বাজারে সব রকমের বই যেমন ঘিরে থাকে, তার মধ্যে কোথাও একটা যেন মনটাকে টেনে নিচ্ছে বারবার করে সেই প্রচ্ছদটা, সেটাও যেন কিনে নিতে ইচ্ছে করে। তো এই সব কিছু মিলে পুজো সংখ্যার একটা অন্যরকম উন্মাদনা আমাদের সকলের মধ্যেই ঘুরে ফিরে আছে এবং থাকুক, এটাই বলবো। এবং নতুন প্রজন্মের কাছে তো অবশ্যই বই পড়ার কেন কমবে, শোনা যেমন দরকার, বই পড়ার ব্যাপার তাও আমাদের কিন্তু দরকার, মোবাইলটাই সব কিছু নয়। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নিউজ ডট কম শুনছেন। আমি সৌভিক আপনাদের সঙ্গে আছি কান মুসাফির একটা নিয়ে। তো পুজো সংখ্যা অবশ্যই এবার জামা কাপড়ের সঙ্গে তুলে দিন নতুন প্রজন্মের হাতে। বাড়ির বড়রা যারা এই সময়ে তরুণ তুর্কি, তাদের হাতে জামা কাপড়ের পাশাপাশি একটা দামি জামা কাপড়ের পাশাপাশি একটা যে কোনো আপনার পছন্দের পুজো সংখ্যা তাদের হাতে তুলে দিন এবং বলুন যে এ থেকে তোর প্রিয় বিষয় একটা পড়ে শোনাস, আমি খুশি হব, বাবা খুশি হবে বা তোর মা খুশি হবে, এটাই হোক এবারের পথ চলা। আর এরপরে অবশ্যই বলবো আরেকটা পথ, তাই পুজো সংখ্যাকে আপন করে নিতে হবে। পুজো সংখ্যা, এই পুজো সংখ্যার ব্যাপারটা সংখ্যায় আরও বাড়ুক বাড়ির ড্রয়িং রুমে এবারের উৎসবে। আর অবশ্যই শোনার অভ্যেস থাকুক, মা ঠাকুরমাদের থেকে গল্প শোনার অভ্যেসটা নতুন তুর্কিদের হাতে উঠে আসুক, তারা শোনাক মা ঠাকুরমাদের তাদের মতো করে পুজো সংখ্যা থেকে গল্প কবিতা বা উপন্যাস। সঙ্গে থাকুন, আবারও ফিরব আবারও আজকের স্পেশাল আর্ট নিয়ে, বলবো আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার। জুড়ে থাকুন, ফিরে আসছি।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: radiobangladesh.com বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা পুজোর সংখ্যা নিয়ে। এবার যেটা বলবো সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। আমরা পুজোর সময় অনেকের বাড়িতে মিষ্টি নিয়ে যাই বিজয়া দশমীর সময়, তো আবার অনেকে ষষ্ঠীর দিন আমরা অনেকের বাড়িতে যাই বা পুজোর বাড়িতে বা এ বাড়িতে। তো এইরকম যদি একটা মুহূর্ত আমরা তৈরি করতে পারি, তাদের হাতে পুজো সংখ্যা তুলে দিলাম, তো মিষ্টির পাশাপাশি পুজো সংখ্যা একটা জায়গা করে নিক বাঙালির হৃদয়ে, বাঙালির মনে, বাঙালির এই বড় উৎসবে। তো এটাও একটা যেমন ব্যাপার থাকুক, আরেকটা ব্যাপার থাকুক আমাদের এই দুর্গাপুজোয় বেশ কিছু মনে দিই বাড়িতে আজও তো নানা রকমের অনুষ্ঠান তো হয়, যেমন ঠাকুরের পুজো তো হয়, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু নানা রকমের দুষ্টুমি, মজা, ভালো লাগা, এই সব কিছু মিলে তো একটা উৎসব। তো সেখানে এমন একটা ব্যাপার থাকুক যেখানে পুজো সংখ্যা থেকে, এবারের পুজো সংখ্যা থেকে তোমার পছন্দের পড়া কিছু মুহূর্ত আমাদের উপহার দাও, মানে এই দাদা কাকা জেঠু সবাই মিলে একান্নবর্তী পরিবার হয়ে এবারের পুজোর সংখ্যা থেকে তোমার পছন্দের একটা ব্যাপার বেছে নিয়ে কিছুক্ষণের জন্য, মানে ঘন্টা দুই কি ঘন্টা তিন আড্ডা জমে উঠুক। এবারের পুজো সংখ্যার বিশেষ সব রকম পুজো সংখ্যা আমাদের দরকার, আর তার পাশাপাশি সেই পুজো সংখ্যা থেকে তুলে নেওয়া হোক তোমার সেরা কোনটা এবং তুমি সেটা একটু পাঠ করো। তো এই যে একটা ব্যাপার, এটা যেন এবার থেকে একটু মানুষের মধ্যে চলেই যাক, একটা আড্ডার মেজাজ তৈরি হোক পুজোর দেখা।

এই গানটার মধ্যে স্কুল জীবনের অনেকাংশ চোখের সামনে ভেসে উঠল। ছোটবেলাটা কি তাড়াতাড়ি কেটে যায় না? আগে মনে হতো উফ কবে যে স্কুল জীবনটা শেষ হবে, আর এখন মনে হয় উফ কেন যে স্কুল জীবনটা শেষ হয়ে গেল। এই পুরো কথাটার মধ্যেই আমরা হঠাৎ করে বড় হয়ে গেলাম। আমি জানি আপনারও চোখের সামনে স্কুলের দিনগুলোর কথা ভীষণ মনে পড়ছে। আর স্কুল জীবনে এত দুষ্টুমি করতাম যে টিচাররা সেই দুষ্টুমির কারণেই মনে রেখে দিয়েছে। আপনিও নিশ্চয়ই ছোটবেলায় সেই নস্টালজিয়ার জাহাজে চড়ে স্কুল জীবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ততক্ষণ শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। পরবর্তী গানগুলো সাজানো রইল আপনার স্কুল জীবনকে মনে করার জন্য।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শিক্ষকদের উদ্দেশ্যে আমরা নানা রকম পারফরমেন্স করতাম এবং শিক্ষকদের প্রচুর গিফটস দিতাম। কোচিং ক্লাসেও দারুণ মজা হতো। এই দিনটায় আমরা যারা খুব দুষ্টু গোছের স্টুডেন্ট ছিলাম তারাও না বিশেষ অ্যাটেনশন পেতাম টিচার্সদের থেকে, কারণ আমাদের এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসগুলো এত পরিমাণ স্ট্রং ছিল এবং সেগুলো আমরা সঠিকভাবে টিচার্সদের কাছে যে উপস্থাপন করতে পারতাম সেটার জন্য আমরা ভালোবাসা পেতাম। এবং যেই টিচারাই আমাদের রোজ নামচায় ভীষণ বকুনি দিতেন তারা যখন প্রশংসা করছেন সেটা আমাদের কাছে একটা উপরি পাওনা ছিল। এবং সবথেকে মজার বিষয় ছিল টিচার্সদের কিছু বিশেষ বিশেষ ডায়লগ ছিল, যেটা টিচার্স ডে হোক কিংবা যে কোনো দিন হোক সেই ডায়লগগুলো কিন্তু তারা কখনও সেই ডায়লগ থেকে বিরতি নিতেন না। আপনি যদি একজন টিচার হয়ে থাকেন কিংবা আপনার স্টুডেন্ট লাইফে আপনার যে টিচার ছিলেন, যারা যারা টিচার ছিলেন তারা যে সমস্ত ডায়লগগুলো বলতো সেগুলো নিশ্চয়ই আপনার মনে পড়ে গেছে, সেগুলো কিন্তু আমাকে জানাবেন। আমাদের যেমন সবসময় একটা ক্লাসরুমে ঢুকলেই মনে হতো একটা মাছের বাজার, তো টিচার্সরা ঢুকে এটাই বলতো এটা ক্লাস নাকি মাছের বাজার। আমি শিওর যে আপনারও নিশ্চয়ই এরকম প্রচুর ডায়লগের কথা মনে পড়ে গেল, সেগুলো আমাকে এক এক করে জানান যে আপনার টিচারের সবথেকে প্রিয় ডায়লগ কোনটা। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরঙ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: দরকার, এটা সারাক্ষণ আমার মাথায় চলত। আর আমি দেখতাম অঙ্কের শিক্ষক বা শিক্ষিকারা একটু বেশি রাগি গোছের হন, মানে এটা মিথ হতে পারে বা এটা নাও হতে পারে, কিন্তু আমার যেন পার্সোনাল ওপিনিয়ন যে অঙ্কের টিচার মানে খুব রাগি। আমার একটা পুরনো কথা মনে পড়ে গেল, একবার ইউনিট টেস্টে খাতা বেরিয়েছিল, ফার্স্ট ইউনিট টেস্ট ছিল ক্লাস নাইনে, সবাই ভীষণ ভালো খারাপ নাম্বার পেয়েছে, আমি কোনো নাম্বারই পাইনি। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আমি কোনো নাম্বারই পাইনি, আমি জিরো পেয়েছিলাম। তো ম্যাম বলেছিলেন আমাকে যে 90টা মেয়ের মধ্যে তুমি একজন যে ক্লাসে ম্যাথামেটিক্সে জিরো পেয়েছো। আমি তখন ম্যামকে বলেছিলাম, ম্যাম জিরো তো প্রথম সংখ্যা, মানে একের আগেও আমরা জিরো থেকে কাউন্ট করি। তো ম্যাম খুব রেগে গেছিলেন, 90টা মেয়ের সামনে আমাকে অপমান করেছিলেন, বলেছিলেন তোমার দ্বারা কিচ্ছু হবে না, খুব রেগে গেছিলেন উনি, খুব বকছিলেন। কিন্তু আমি তখনও ভাবছি যে সত্যি হয়তো আমার দ্বারা কিছু হবে না, কিন্তু আমি জানি না, হঠাৎ করে আমার মধ্যে থেকে কি একটা বলে উঠলো, নেক্সট ইউনিট টেস্টে আমি ফুল মার্কস পেয়ে দেখাবো। সবাই তো আমার দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে। এবার আমি ভাবছি, আমি তো বলে দিলাম, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টও করে নিলাম, এবার আমি পাবো কীভাবে? সারাক্ষণ মাথায় চলতো এবং সারাক্ষণ আমি অঙ্ক কষে যেতাম সেই সময়টা। ম্যাম আমাকে বলেছিল আমার এই পরিশ্রম দেখে, তুমি যদি ইউনিট টেস্টে হাফও পাও, হাফ মানে যত মার্কসের পরীক্ষা ছিল তার অর্ধেকও পাও, তাহলেও আমি বুঝবো তুমি কিছু করছো। যাই হোক, সময় গেল, এক মাস গেল, ইউনিট টেস্টের রেজাল্ট আউট হলো আর আমি ফুল মার্কস পেলাম সেইবার ইউনিট টেস্টে। এবং ক্লাসের সবাই, মানে যে ফার্স্ট গার্ল ছিল সেও আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ম্যাম আমাকে জড়িয়ে ধরে বলল, সাবাস, তুই পেরেছিস। তখন হয়তো সেই সমস্ত রাগী টিচারদের ওপর খুব রাগ হতো, এই সময় এসে বুঝি যে তেতো ওষুধ যেমন শরীরের জন্য দরকারি, তেমনই রাগী শিক্ষক পড়াশোনার জন্য জরুরি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।
1: সহজ ভুলতে পারা যায় না, মোনামার মশাল শরীর জলে

0: ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম মন যখন নিরুদ্দেশ। মন সত্যি ফিরতে চাইছে স্কুলের সে খোলা টিফিন বক্সে। সকাল থেকে যখন টানা ক্লাসের পর ক্লাস চলছে, মন তখন টিফিন বক্সের দিকে, কখন টিফিনের বেলটা পড়বে আর হামলে পড়বো বন্ধুর টিফিন বক্সে। বা টিফিনের আগে যদি কোনো ক্লাসের টিচার্স অনুপস্থিত থাকেন, সেখানে আমরা টিফিনটা তখনই আমরা শেষ করে দিতাম, যাতে টিফিনে জমিয়ে খেলাধুলো করা যায়। এবং স্কুল ছুটির পর লাল নীল গোলা কিংবা ফুচকা চুরমুর আলু কাবলিতে লাইন দেওয়া। এবং ফুচকা খেতে খেতে প্রচুর গল্প করছিলাম স্কুল ছুটির পর, হঠাৎ দেখি আমার বাটিতে যে ফুচকাটা সেটা গায়েব। সেটা যে কে খেয়েছে, কিভাবে খেয়েছে, কখন খেয়েছে, সেটা জানার কোনো রকম উপক্রম নেই সেই সময়টা, আজও হয়তো সেটা জানি না। আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম অ্যানির সঙ্গে রং।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম একটা মিউজিক্যাল ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। মনটা সত্যি নিরুদ্দেশ হয়ে গিয়ে হারিয়ে গেছে ছোটোবেলায়। আমরা প্রথমেই বলেছিলাম যে ভেসে গেছি নস্টালজিয়ার জাহাজে চড়ে ছোটোবেলায়। ছোটোবেলায় অনেক মজার মজার ঘটনা আছে স্কুল জীবনে। সবথেকে বিশেষ ঘটনা যেটা না বললে হয়তো আজকের দিনটা ভীষণ অসম্পূর্ণ থেকে যাবে, এখন হয়তো ভাবলে কেমন জানি লাগে, তখন কিন্তু সবথেকে মজার বিষয় ছিল এটাই, সেটা হলো টিচার্সদের বিভিন্ন রকম নাম দেওয়া, এবং ভীষণ মজার মজার নাম দেওয়া, এবং বন্ধুদের গ্রুপের অবধি সেই নামটা সীমাবদ্ধ, সেই নামে বিশেষ বিশেষ টিচারকে ডাকা। আমি শিওর আপনিও স্কুল জীবনে এই কাজটা করেছেন। তখন হয়তো সেই সমস্ত টিচার্সদের ওপর প্রচণ্ড রাগ হতো, প্রচণ্ড মন খারাপ হতো, কেন বকছে বা পছন্দ হতো না, মানে রিপিটেডলি ম্যাথস ক্লাস কেন নিচ্ছেন। এই রেডিও বাংলা নেট ডট কমের মাধ্যমে সেই সমস্ত টিচার্সদের আমি জানাতে চাই সরি, এবং থ্যাংক ইউ সো মাচ, আপনারা ছিলেন বলে আজকে হয়তো এই বিশেষ জায়গাটা এসে বসতে পেরেছি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। চলতে থাকবে গল্প, বাড়তে থাকবে শিক্ষা, এবং শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানিয়ে আজকের বিশেষ অনুষ্ঠান শেষ করছি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি। প্রেমে পড়লে মানুষ যে কি করতে পারে তার উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রেম মানুষের মনে শক্তি যোগায়, আর প্রেমের টানেই মানুষ বহু দূর পর্যন্ত যেতে পারে। আর এইরকমই নানা প্রেমের কাহিনী রয়েছে আমাদের চারপাশে, যেগুলো শুনলে হয়তো আমাদের অনেক সময় মনে হয় যে এইরকম ঘটনাও কি ঘটে, আর সেই সব গল্পগুলোকে আমাদের কেমন অবিশ্বাস্য মনে হয়, আমাদের মনে হয় এগুলো বোধহয় রূপকথার গল্প। কিন্তু সত্যি আমাদের এই মাটির পৃথিবীতে এখনো কিন্তু এইরকম নানা প্রেমের গল্প রয়েছে, আর সেই সব গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি, আর আমাদের আজকের পপকর্নে আমরা শুনব এইরকমই এক সত্যি প্রেমের গল্প। তাই কোথাও যাবেন না, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: সব

যখন আমাদের চারপাশে এত বেশি হিংসা, বিদ্বেষ, হানাহানির ঘটনা শুনি, তখন মনে হয় যে এইরকম পৃথিবীতে এইরকম বস্তু নির্ভর এখন যে মানুষ এত আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে, সেখানে কি এখনো প্রেম বেঁচে আছে? কিন্তু যখন আমাদের এই চারিপাশেই, এই মাটির পৃথিবীতেই এমন কোনো প্রেমের গল্প শুনতে পাই, তখন কিন্তু মনে হয় যে সত্যি প্রেম আজও আছে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নে, যেখানে আমরা আজ কথা বলছি প্রেমের গল্প নিয়ে। আসলে যখন আমরা প্রেমের গল্প শুনি, আমাদের হয়তো তখন মনে হতেই পারে যে এটা কি সত্যি ঘটতে পারে নাকি এটা রূপকথার গল্প। কিন্তু সেই রূপকথাই যখন একেবারে মাটির পৃথিবীতে নেমে আসে, তখন সত্যি ভীষণ ভালো লাগে। আর এই রকমই ঘটনা ঘটেছে এমনই এক গল্প শোনাবো আজ আপনাকে। 31 বছরের যুবক, বিয়ে করেছেন সম্প্রতি তার বহুদিনের সেই প্রেমিকাকে, যার সঙ্গে বহু বছর চুটিয়ে প্রেম, আর তারপর তার সেই ভালোবাসার মানুষটির সঙ্গে তার পরিণয় সূত্রে আবদ্ধ হওয়া। কিন্তু বিয়ে প্রেম সবই তো হলো, কিন্তু বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন সেটা হলো কাজ। আর সেই যে বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন, সেই জন্য চাকরিটা তো করতেই হবে। কিন্তু সেই চাকরি যদি হয় দূরের কোনো শহরে, তাহলে এবার কি করবেন তিনি জানবো তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর ফিরে আসছি আমাদের আজকের এই প্রেমের গল্পের বাকি অংশ নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমি আপনাকে শোনাচ্ছি এক সত্যি প্রেমের গল্প, যেখানে বিরতিতে যাবার আগেই বলছিলাম যে এক 31 বছরের যুবক যার বিয়ে হয়েছে নতুন, আর তার সেই দীর্ঘদিনের প্রেমিকা যে এখন তার স্ত্রী, তাকে রেখে তার দূর শহরে কাজ করতে যাওয়া। কিন্তু সে সেখানে না থেকে ঠিক করেন যে প্রতিদিন সে বাড়ি থেকেই কাজের জায়গায় গিয়ে পৌঁছবে, কিন্তু সেই কাজের জায়গা বহু দূরে, 160 কিলোমিটার দূরে তার অফিস। আর তাই তাকে প্রতিদিন ভোর 5টায় উঠে তৈরি হয়ে বেরিয়ে পড়তে হয়, তারপর কিছুটা হেঁটে, কিছুটা স্কুটারে, একটা বড় অংশ ট্রেনে, আর তারপর আবার সাবওয়ে ধরে প্রায় আধ ঘন্টা যাওয়া। আর এভাবেই তার প্রতিদিনের অফিসের এই যাত্রাপথ। তারপর সে যখন অফিসে গিয়ে পৌঁছয় তখন বেজে যায় 9:30। কিছুটা সেই হাতে সময় থাকলে তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করে নিয়েই অফিসের কাজ, আর তারপর আবার সেই অতটা পথ, সেই 160 কিলোমিটার, ওই রকম দীর্ঘ পথ তাকে ওইভাবেই আবার ফিরে যেতে হয়। আর তার সেই দীর্ঘদিনের সেই প্রেমিকা তার স্ত্রীর কাছে। আর এইভাবেই প্রেমের গল্প বুনছেন তিনি। এই গল্পের বাকি অংশ আর সেই যুবকটির গল্পও আমরা জানব, তবে সব কিছুই থাকছে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

রেডিও বাংলানেট.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমি আপনার সঙ্গে শেয়ার করছি এক সত্যি প্রেমের গল্প, যেখানে এক 31 বছরের যুবক যে তার দীর্ঘদিনের প্রেমিকা, বর্তমানে তার স্ত্রী, তার টানে প্রতিদিন সে দীর্ঘ পথ যাত্রা করে তার সেই অফিসে পৌঁছানো এবং অফিস থেকে বাড়ি ফেরা। আর সেই যে যুবকটি যার নাম লিন, লিন চীনের এক 31 বছরের যুবক, আর তার কাহিনী চীনের সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। অনেকেই তার এই স্ত্রীর টানে যে প্রতিদিন 320 কিলোমিটার যে তার যাত্রাপথ, সেই যে তার কষ্ট করে অফিসে যাওয়া এবং ফেরা, আর তার এই যে ভালোবাসার টান, সেটা সকলকে মুগ্ধ করেছে। আর সেই গল্পই শেয়ার করলাম আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নে। এখন চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: ব্যাক টু ব্যাক দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমি আপনার সঙ্গে শেয়ার করলাম এক সত্যি প্রেমের গল্প, যেখানে চীনের লিন নামে এক 31 বছরের যুবক কিভাবে তার স্ত্রীর টানে প্রতিদিন সে দীর্ঘ পথ সে সফর করে, আর সেই যে তার ভালোবাসার কাহিনী, তার প্রেমের কাহিনী, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। আসলে এখন যে বর্তমান পরিস্থিতি, এত বস্তু নির্ভর, আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছে এখনকার যে সময়টা, সেই সময়ে এসে এখনও যে পৃথিবীতে ভালোবাসার টান রয়েছে আর এই রকমই প্রেমের গল্প রয়েছে, সেটা সত্যি একটা উদাহরণ হয়ে উঠেছে। এই রকম প্রেমের গল্প, প্রেমের কাহিনী আমাদের চারপাশে আরও বেশি বেশি করে ঘটুক, তাহলেই তো আমাদের এই প্রেমের প্রতি যে ভালোবাসা, যে আস্থা, সেটা অটুট থাকবে। সেই প্রেমের গল্প, ভালোবাসার গল্প দিয়ে শেষ করব আমাদের আজকের পপকর্ন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কাল ঠিক একই সময়। চলে আসব আমি অনামিকা আমাদের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,
1: সাথে মিলে মিশে যাব মেঘেদের সাথে, আড্ডা মারবো জমিয়ে, ছুটি পেয়ে ছুটে আসবে বাতাস, চমকাটাকে জড়িয়ে ধরবো থামিয়ে।

দোকায় ডানার ঝাপটে বাতাসের বুক ছিঁড়ে আবার হারাবো হারাবো আবার হারিয়ে যাওয়ার জন্যে আসবো ছিঁড়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

এটা এমন একটা জিনিস যেটা কিনা সব সময় সুপারহিট, মানে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় হোক না কেন, লোকজন সেটা দেখতে বসে যাবেই। একদম বাচ্চা থেকে বুড়ো, একদম সবাই এক নিমেষে রেডি। ব্যাপারটা হলো ম্যাজিক। আগে হ্যাঁ হ্যাঁ ম্যাজিক তো রেডিও বাংলা নেই ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি হতে চলেছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে, এই গোষ্ঠী যাদেরকে কিনা সাধারণ মানুষজন বেশ সমীহের নজরেই দেখেন, ইনফ্যাক্ট বহু যুগ আগে থেকেই দেখে এসছেন। তো এই ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে এরকম বেশ কিছু কথা, ঘটনা এবং গল্প আছে যেগুলো কিনা এক কথায় চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

সব থেকে কমন একটি ম্যাজিক ট্রিক, সেটা হলো কাপ অ্যান্ড বল ট্রিক। ব্যাপারটা হচ্ছে যে একটা কাপের মধ্যে বল ঢোকানো হচ্ছে, কাপটাকে উল্টো করে একটু এদিক ওদিক নাড়াচাড়া করার পরে যে ব্যাপারটা হয় সেটা হলো বলটা সেই কাপটার মধ্যে থাকে না, অন্য কোনো কাপে চলে যায় কিংবা ভ্যানিশই হয়ে যায়। এই ট্রিকটা তো আমরা প্রত্যেকেই দেখেছি, কিন্তু এই ট্রিকটা কবেকার জানেন কি? এই ট্রিকটা এতটাই পুরনো যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। ইনফ্যাক্ট কিছুদিন আগে রিসার্চাররা বার করেছেন যে এই ট্রিকটি কমসে কম 2000 বছর আগে থেকে মানুষজন দেখিয়ে আসছেন। তাহলেই ভাবুন যে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানের আয়ু কিন্তু ওই 2000 বছর পুরনোই বটে। তো রেডিও বাংলায় .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

পৃথিবীর সর্বপ্রথম জাদুবিদ্যার বই ঠিক কোনটি সেটা নিয়ে কিন্তু অনেক তক্কাতক্কির অবকাশ আছে। অনেকে বলেন যে জাদুবিদ্যার অন্যতম প্রথম বই হচ্ছে অথর্ববেদ, অর্থাৎ আমাদের চতুর্বেদের অন্যতম। কিন্তু অনেকে আবার এর বিরুদ্ধে আরও একটি বইয়ের নাম করেন, সেই বইটি চৈনিক ভাষায় লিখিত, অর্থাৎ চীন দেশের জাদুবিদ্যার একটি বই। সেই বইটির বয়স মোটামুটি 2500 বছরের কাছাকাছি। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলা নাই ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই বিষয় নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
1: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

জাদুবিদ্যায় বা ম্যাজিকে একটা মন্ত্র কিন্তু আমরা মাঝে মধ্যেই শুনতে পাই, হোকাস ফোকাস গিলি গিলি। তো এই ব্যাপারটা কোত্থেকে এসছে জানেন কি? বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে এই যে মন্ত্রটি আমরা মাঝে মধ্যে শুনি জাদুবিদ্যায় বা ম্যাজিকের ক্ষেত্রে, হোকাস ফোকাস গিলি গিলি, এই ব্যাপারটা কিন্তু এসছে একজন লেজেন্ডারি ম্যাজিশিয়ানের নাম অনুসারে। 1630 খ্রিস্টাব্দ থেকে 1640 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 10 বছর হোকাস ফোকাস জুনিয়াস নামে একজন ম্যাজিশিয়ান ছিলেন, যিনি কিনা সারা পৃথিবীতে লেজেন্ডারি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন ম্যাজিক শোকে। এবং তার নামানুসারেই কিন্তু এই ম্যাজিকটি, অর্থাৎ এই মন্ত্রটি উচ্চারিত হয়, হোকাস ফোকাস গিলি গিলি। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়েই, আর সেটিই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

সপ্তদশ শতকে একজন বিখ্যাত ম্যাজিশিয়ান ছিলেন আলেকজান্ডার হারম্যান। তো তিনি একটি অদ্ভুত কাজ করতেন, তিনি শুধুমাত্র গলার স্বরের সাহায্যে চামচ বেঁকিয়ে দিতে পারতেন। তিনি বলতেন সুরের এতটাই মহিমা যে সেই সুরের ম্যাজিকেই এই ব্যবস্থাটা হচ্ছে আর কি, মানে চামচ ভেঙে যাচ্ছে, কাঁচ গুড়িয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ম্যাজিককে নিয়ে। ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে বেশ কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো বলুন তো, আপনার জানান, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। বাই দ্য ওয়ে, এই যে সুরের ম্যাজিকের কথা আপনাকে বললাম, এরকম একজন সুরের জাদুকরের জন্মদিনও কিন্তু আজকে। আজকে কিংবদন্তি সিঙ্গার সোনু নিগমের জন্মদিন। রেডিও বাংলানেট ডট কম পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। কিন্তু এখন যে সময় শেষ, আমাকে এখানেই থামতে হবে, কিন্তু যাওয়ার আগে আরও একটা কথা বলার আছে, সেটা হলো যে এই ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে আরও অনেক কথা শেয়ার করার আছে আপনার সঙ্গে। কাজেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে এই ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট।

রেডিও বাঙালি ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং আমার সঙ্গে রয়েছেন শুধুমাত্র আপনি এবং আপনার পছন্দের প্রিয় প্রিয় গানগুলো। রিকোয়েস্ট করতে পারবেন, মন ভালো করার গান কিন্তু আমি শোনাবো, এবং তার সাথে সাথে শোনাবো একটা ফ্যাক্টরির অন্দর মহলের কথা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বেল করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ক্যাফেতে নিজের প্রিয়জনের সাথে আপনি আপনার নিজের পছন্দের পানীয়টি নিচ্ছেন, সফট ড্রিঙ্কস। সেখানে ব্র্যান্ডের নাম নাইবা উল্লেখ করলাম, কিন্তু বাচ্চা থেকে যারা একটু মধ্যবয়স্কী বা একটু বয়স্ক লোকেরা সবাই কিন্তু এই সফট ড্রিঙ্কস বা হচ্ছে এই পানীয়টি খেতে ভালোবাসেন। এবং সেটার অনেক বড় একটা ফ্যাক্টরি আছে, বলা যেতে পারে ওয়ার্ল্ডের একটি বড় ফ্যাক্টরি রয়েছে অ্যাটলান্টায়। আমার মনে হয় আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। নাম উদ্ধার করেই বলছি যে এইটা কিন্তু শুধুমাত্র একটা ফ্যাক্টরি নয়, এই ফ্যাক্টরিতে কিন্তু ঘুরতে আসে অনেকেই। আর শুধুমাত্র এই পানীয়র কথাই কেন, কোনো একটা প্রোডাক্টের ফ্যাক্টরির অন্দরমহলটা কেমন হয় সেটা নিয়ে আজকের আড্ডা। থাকুন প্লিজ আড্ডায়, এবং কানে রাখতেই হবে রেডিও বাংলা .com মূল যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ফ্যাক্টরি, যে ফ্যাক্টরির মধ্যে রয়েছে নানান ছোট ছোট প্রোডাক্টস, আবার অনেক সময় বড় বড় প্রোডাক্টসগুলো কিভাবে অন্য একটা রূপে পরিবর্তন হচ্ছে, আবার ধরুন অনেক বড় বড় মেশিন রয়েছে, অনেক বড় বড় গ্যাজেটস রয়েছে যেগুলো থেকে কিভাবে প্রসেসড হচ্ছে জিনিসগুলো, সেই সব কিছু কিন্তু আপনি দেখতে পারবেন। আমার মনে আছে আমার ছোটবেলায় বাবা আমাকে একবার আমার বাড়ির ঠিক পাশেই একটা বিস্কুটের ফ্যাক্টরিতে নিয়ে গেছিল, এবং সেই বিস্কুটের ফ্যাক্টরির ভেতরে গেলেই একটা অন্য রকম গন্ধ, ওই যে একটা ক্যারামেল ক্যারামেল যে স্মেলটা আসে সেটা কিন্তু একমাত্র ওই বিস্কিটের ফ্যাক্টরিতেই পাওয়া যায়। ঠিক সেই রকমই প্রত্যেকটা ফ্যাক্টরির ভিতরের মহলটা বা অন্দর মহলটা কিন্তু একদম অন্যরকম হয়।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল, ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল

ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল। পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম। পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম। ঘামের জলে নৌকো চলে দেখবি জল, ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাট

0: ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল
1: জিনিস বা একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা তৈরির পিছনে কত লোকের মাথা, তাদের বুদ্ধি এবং কত মানুষের পরিশ্রম যে জড়ো হয়ে একটা প্রোডাক্ট তৈরি হয় এবং সেটা বাজারে আসে, সেটা একমাত্র আমরা ফ্যাক্টরির ভিতরে গেলে ভীষণভাবে রিয়েলাইজ করব। এবং যে ফ্যাক্টরির কথা বলছিলাম ফার্স্ট, যে পানীয়র কথা, যে বিশ্ববিখ্যাত পানীয়র কথা বলছিলাম এবং যার ফ্যাক্টরি রয়েছে অ্যাটলান্টায়, সেখানে সবাই কিন্তু শুধুমাত্র চাক্ষুষ দর্শন করতে যায় না ফ্যাক্টরিটা, সেটা কিন্তু ঘুরতে যাওয়ার বলতে যেতে পারে একটা জায়গা, অ্যাটলান্টার একটা দর্শনীয় স্থান বলা যেতে পারে। তো আমি যদি আমি কোনোদিনও যাইনি, যাওয়ার অবশ্যই ইচ্ছা আছে, কিন্তু আপনি যদি কখনো গিয়ে থাকেন তাহলে প্লিজ আপনার এক্সপিরিয়েন্সটা আমি জানতে চাই।

ঘড়ি বলছে সময় আর বেশি হাতে নেই, কিন্তু আড্ডা তো আমরা যতটা দরকার ততটা করেই যাব। এবং আজকে আমরা ফ্যাক্টরির অন্দরমহল নিয়ে কথা বলছিলাম। ফ্যাক্টরির অন্দরমহলের এক্সপিরিয়েন্স খুব যে বেশি আছে আমার তা কিন্তু না, এবং যেটুকুনি আছে সেটা আপনার সাথে শেয়ার করলাম। বিস্কিটের ফ্যাক্টরি আমি চাক্ষুষ দর্শন করেছি, এবং তার সাথে সাথে অবশ্যই যে ফ্যাক্টরির কথা বলছিলাম বা যে কোনো ফ্যাক্টরি হতে পারে যেখানে আপনি দেখতে পারবেন বা আপনার প্রিয় কোনো একটা জিনিস সেই জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। এবং আমরা চকলেট ফ্যাক্টরির কথা ভীষণভাবে দেখেছি, সিনেমায় দেখেছি, অনেক সময় ডিসকভারিতে দেখেছি, টিভিতে দেখেছি, নিউজে দেখেছি। আর ফ্যাক্টরির অন্দরমহলটা কেমন হয় সেটা যদি আপনি দেখে থাকেন তাহলে প্লিজ জানাতে ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না। www.radiobanane.com

0: আছো।
1: আপনি শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো সোম থেকে শুক্র প্রতিদিন এইভাবেই আপনার সঙ্গে আমার আড্ডা কিন্তু জমে ওঠে, আর এইভাবেই আমরা সবাই মিলে এনজয় করি রেডিও বাংলা নেট ডট কম। আর এই আনন্দের মুহূর্তে আরেকটা কথাও বলে দিই, ইতিমধ্যেই কিন্তু আমাদের সঙ্গে প্রায় 250,000 শ্রোতা আমাদের সঙ্গে জুড়ে আছেন এবং শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। এর থেকে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। আসলে আপনাদের এই অনুপ্রেরণা না থাকলে আমরা সত্যি এইভাবে এগিয়ে যেতে পারতাম না, আর এভাবেই আপনারা আমরা সবাই মিলে রেডিও বাংলা নেট ডট কম পরিবার। আজকের আড্ডা জুনিয়র পিসি সরকারকে নিয়ে। দেশের সীমানা পেরিয়ে বিশ্বের একাধিক দেশে তার ম্যাজিক আজও কিন্তু মুগ্ধ করে মানুষকে। 51 বছর আগে তার দেহত্যাগ করেছেন, এ কি সম্ভব? একজন জীবিত মানুষ নিজের দেহত্যাগের কথা নিজেই বলেছেন, তাও আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ভাবা যায়, তার চোখ লাগলে এমনটাই জানিয়েছিলেন জাদু সম্রাট পিসি সরকার জুনিয়র। এর পাশাপাশি তার আরও কিছু গুণ আছে, শুধু ম্যাজিক নয়, তিনি খুব ভালো লিখতে পারেন, তার বই আছে অজস্র, তার পাশাপাশি অভিনয়টাও তিনি অসাধারণ করেন। এই সব কিছুর খবর দেবো আজকের এই স্পেশাল আড্ডায়। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন আর এনজয় করতে থাকুন আজকের এই বিশেষ রেডিও বাংলা নেট ডট কমের গান মুসাফিরের আড্ডায়। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: চলুন না ব্যস্ততার ফাঁকে একটুখানি না হয় নস্টালজিক হই।
1: রং পেন্সিলে আঁকা স্বপ্নরা তোমার জন্য বাঁচে,
0: সাদা কালোর চাদরে মোড়া রং বেরঙের গল্প নিয়ে আমি সৌমি থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ রং বেরঙ নিয়ে।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা জুনিয়র বিসি সরকারের জন্মদিনে। তার একটা অন্যরকম কথা বহুদিন আগে শোনা গিয়েছিল। দেহত্যাগ করেছিলেন জুনিয়র বিসি সরকার। কি বলেন তিনি? আজকের দিনে 1971 ভোরবেলায় জাপান থেকে তার কাছে ট্রাঙ্ককলে সংবাদ আসে, জাপানে তার বাবা মারা গেছেন, আমাদের মহাগুরু নিপাত হয়েছে, পুরো জাপান এই ইন্দ্রপতনের শোকে স্তব্ধ হতভম্ব। দলের প্রায় 24 সহকারী বৃন্দ, 48 টন জাদুর সরঞ্জাম সমেত জাপানি প্রযোজক বৃন্দ অগ্রিম টিকিট বিক্রি হওয়া 60 খানা অনুষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা হয়ে রয়েছেন। তিনি রওনা হন। তার দাদা খবর পেয়ে আমেরিকা থেকে জাপানে আসেন। বাবার শেষ আদেশ ছিল দেশের গর্বের এই শো যেন বন্ধ না হয়। দাদা তখন তাকে বললেন যে বাবা তো তোমাকেই উত্তরসূরি হিসেবে ঘোষণা করে দিয়েছেন, 8-9 বছর হলো তুমি ইন্দ্রজাল বাবার সঙ্গে সহকারী ছিলে, বাক্সবন্দি করে সাগরে ঝাঁপ দিয়ে সফলভাবে মুক্তি পাবার ম্যাজিক দেখে বাবা খুব সন্তুষ্ট হয়েছিলেন, তাই তুমি তোমার জাদু শিক্ষার রেজাল্ট হিসেবে দায়িত্ব পালন করো। তিনি তখন জ্যেষ্ঠ পুত্র এবং ইঞ্জিনিয়ার হিসেবে যা করার করবেন ভাবলেন। ভাইয়ের কাঁধে দায়িত্ব দিয়ে বাবার কফিনবন্দি দেহ নিয়ে কলকাতায় ফিরে যান জুনিয়র পিসি সরকারের দাদা। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে দলের কাণ্ডারি হিসেবে বাবার অসম্পূর্ণ চুক্তি পূরণে জুনিয়র থেকে গেলেন জাপানেই। তারপর কথা মতো সেই জাপানে বাবার জায়গায় শো করতে গেলেন জুনিয়র পিসি সরকার। 1971 সালে সেই দিনটার কথা উল্লেখ করেছেন জুনিয়র পিসি সরকার। আজকের দিনে উনি মারা গিয়েছিলেন, ভুল কথা, আজকের দিনে আমি আমার দেহ ত্যাগ করেছি, তার সঙ্গে এই দেহটা আমি বাবার অমর আত্মার কাছে উৎসর্গ করেছি, বাবা গ্রহণ করেছেন, সেই জন্যই এই নির্বোধ আমি ট্রেন ভ্যানিশ তাজমহল গায়েব করতে পেরেছিলাম, সবই আমার অন্তস্থ সেই চিরদিনের পিসি সরকার, আমার আদরের বাবাটার কীর্তি। আমরা ফিরবো আবারও আজকের এই বিশেষ আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও পিসি সরকার জুনিয়রের কথা নিয়ে সঙ্গে থাকুন।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ব্যাক টু ব্যাক আবারও কয়েকটা গানের পর আমরা ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা, বিশেষ দিনে, পিসি সরকারের জন্মদিনে, তাকে নিয়ে কিছু কথা। তো পিসি সরকার জুনিয়র, পুরো নাম আমরা সবাই জেনে গেছি প্রদীপ চন্দ্র সরকার, জন্মগ্রহণ করেছিলেন 31 জুলাই 1946 সালে এবং অবশ্যই একজন ভারতীয় জাদুঘর। তো মায়াজাল বা জাদুবিদ্যায় তিনি কিন্তু বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। তো আমরা সবাই জানি আরেকটা জিনিস, তিনি ম্যাজিকে মার্লিন পুরস্কারের প্রাপক। তো এইভাবে তিনি কিন্তু এগিয়ে চলেছেন আর আমাদের মুগ্ধ করেছেন। গিলি গিলি জি হলো একটি 1989 সালের শিশুদের চলচ্চিত্র যা ঈশ্বর চক্রবর্তী পরিচালিত এবং ইন্দ্রজাল প্রোডাকশন দ্বারা প্রযোজিত। এই ক্লাসিক বাংলা মুভিতে পিসি সরকার জুনিয়র অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে, নায়ক এবং প্রতিপক্ষ উভয় চরিত্রই কিন্তু তার দ্বারা রচিত। আর সিনেমাটিতে আরও অভিনয়ে যারা করেছেন, উৎপল দত্ত, সন্তোষ দত্ত, সুইলা মজুমদারও আছেন। মুভিটি শিশু এবং বৃদ্ধদের মধ্যে একটি প্রিয় এবং সরকার জুনিয়রের ক্যারিশমেটিক স্ক্রিন উপস্থিত এবং দর্শনীয় ভিজুয়াল এফেক্টগুলিকে বৈশিষ্ট্যযুক্ত করে। তো একাধারে তিনি যেমন ম্যাজিশিয়ান, আরেকদিকে অভিনেতাও বটে। তা আমরা দেখলাম তার আরেকটা দিক, এখনও বাকি আছে আরও একটা দিকের হদিস্তিতে। কোথাও যাবেন না, কয়েকটি গানের পর আমরা ফিরে আসছি আর জমে উঠবে আমাদের আড্ডার আসক জুনিয়র পিসি সরকারের কথা নিয়ে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়। কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর এটা চলছে আজকে জুনিয়র পিসি সরকারকে নিয়ে, কারণ আজ এই বিশেষ দিন, অর্থাৎ তার জন্মদিন। তো আমরা একটু অন্যদিকে যাই, সেটা হচ্ছে ম্যাজিকের পাশাপাশি আরেকটা দিক, সেটা হচ্ছে বই, বই লেখা। অদ্ভুত কিছু জাদুর গল্প আছে জুনিয়র পিসি সরকারের। আছে 9টি সায়েন্স ফিকশন পিসি সরকার জুনিয়রের, আছে বিজ্ঞান ভিত্তিক ম্যাজিক, সেটাও লিখেছেন পিসি সরকার জুনিয়র। আমার জীবন আমার ম্যাজিক, এটাও কিন্তু লিখেছেন জুনিয়র পিসি সরকার। এবং মাই লাইফ মাই ম্যাজিক, এছাড়াও হয়তো আছে। এই কটা বই আপনি কিন্তু একবার পড়ে দেখতেই পারেন। এখন অনলাইনের মাধ্যমে আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন এই সমস্ত বই। তাই যারা জুনিয়র পিসি সরকারের আরও কিছু জানতে আগ্রহী ম্যাজিক সম্পর্কে, অবশ্যই এই বইগুলো কিন্তু ফলো করতেই পারেন। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফির। এখন

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লাগে চোখে মুখে ভালো লাগে কম বেশি হাওয়া লাগে চোখে মুখে

তো আমরা বেশ কিছু কথা শুনলাম তার সম্পর্কে। এবার আরেকটু কথা বলি, ভারতের জল যেখানে একটু জাদু, যক নিজেকে অবিরামভাবে পূরণ করতে থাকে এবং অনুষ্ঠানের শেষে সেই ছোট্ট যজ্ঞের মধ্যে দিয়ে একটি সম্পূর্ণ বালতি জল ভর্তি থাকে, একটি বিপজ্জনক কৌশল যেখানে সরকার জুনিয়র নিজেই একটি বাক্সে পড়ে এবং অর্ধেক কেটে যায়, তার স্ত্রী জয়শ্রী সহযোগিতায়। কাটার পরে তার এমনকি মাঝখানে শরীরের কোনো ড্রেপ বা আবরণও সরিয়ে দেয়, যা তার শরীরের উপরের এবং নিচের শরীরের মধ্যে সম্পূর্ণ কাটা প্রকাশ করে। সরকারের সিগনেচার ট্রিক হলো আলোর প্রতিসরণ ব্যবহার করে বোঝানোর জন্য যে বড় আকারের বস্তুগুলি অদৃশ্য হয়ে গেছে। অতীতের পারফরমেন্সের মধ্যে তাজমহল এবং ইন্দোর অমৃতসর এক্সপ্রেসের নিখোঁজ অন্তর্ভুক্ত রয়েছে। 4 নভেম্বর 2000 সরকার আগ্রার কচ্ছপুরায় 2 মিনিটের জন্য তাজমহলকে নিখোঁজ করে দেন। তিনি কলকাতার 300তম বার্ষিকীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালটিকেও অদৃশ্য করে দিয়েছিলেন এবং 1992 সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জংশনে একটি বিশাল জনতার সামনে যাত্রী ভর্তি একটি ট্রেন অদৃশ্য করে দিয়েছিলেন। আজ এ পর্যন্তই। কেমন লাগলো আজকের এই তার কথা, অর্থাৎ পিসি সরকার জুনিয়রের কথা, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এবং আমরা সবাই মিলে তার দীর্ঘায়ু কামনা করি। শুভ জন্মদিন স্যার পিসি সরকার জুনিয়র। অবশ্যই 4474396571 জানান কেমন লাগলো আজকের এই আড্ডা। আজ এ পর্যন্তই, আগামীকাল ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির। আজকের জন্য।

এতক্ষণ আপনি শুনছিলেন সৌভিকের সঙ্গে গান মুসাফির। এই ঘন্টায় আমি আপনাকে নিয়ে হারিয়ে যাব রং বেরঙের এক নতুন দুনিয়ায়। হঠাৎ হারিয়ে যাওয়া, আচ্ছা আমরা যদি কখনো হঠাৎ করে হারিয়ে যাই কারোর ওপর অভিমান করে, সেই মানুষটা কি আমাদের খুঁজবে? এরকম হয়তো আমাদের সারাক্ষণ আমাদের মাথায় চলে যে যেই মানুষটার ওপর আমি অভিমান করে আছি এবং সেই মানুষটা কি আমাকে খুঁজছে বা খুঁজবে। আপনিও নিশ্চয়ই চাইছেন আপনার প্রিয় মানুষটা আপনাকে খুঁজুক, বা যেই মানুষটার ওপর আপনি অভিমান করে আছেন সেই মানুষটা আপনাকে খুঁজে বেড়াক, আর তার চোখে আপনি সেই খোঁজার স্বাদটা উপভোগ করুন। হয়তো সেই মুহূর্তেই পারবেন না, যখন আপনাকে খুঁজে পাবে সেই মুহূর্তে যখন আপনি আপনার প্রিয় মানুষটা বা যেই মানুষটার ওপর আপনি অভিমান করে আছেন তার চোখে যখন সেই রিফ্লেকশনটা দেখতে পাবেন, সেটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আপাতত একটা গান শুনতে শুনতে হারিয়ে যাই সঙ্গে আমাদের সেই মানুষটা, যার সঙ্গে আমি অভিমানের পাহাড়ে উঠে এক নতুন উদ্দেশ্যে রওনা দিয়েছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ফিরেলাম একটা মিউজিক্যাল ব্রেকের পর। আপনি শুনছেন রং বেরং অ্যানির সঙ্গে। কথা হচ্ছিল হারিয়ে যাওয়া নিয়ে। আমরা সবাই হারিয়ে যেতে ভালোবাসি এবং ছোটবেলায় আমরা সবথেকে বেশি হারিয়ে যেতাম গল্পের বইয়ের পাতায়। গল্পের বইয়ের চরিত্রদের মধ্যে যাপন করে হারিয়ে যেতাম সেই জায়গায়। গল্পের বইয়ের চরিত্রগুলো এতটাই কাছের ছিল এবং মনে হতো সেই চরিত্রটা যেটা আমি পড়ছি সেটা আমি নিজে। আর গল্পের বইতে হারিয়ে গেলে তো কোনো ক্ষতি নেই, কারণ আমরা অনেকেই পড়ার বইয়ের মাঝখানে গল্পের বই রেখে পড়তাম। আর এটা টের পাওয়ার সাধ্য হয়তো বাবা মায়েরও সেই সময় থাকতো না, বুঝে হয়তো ঠিকই যেত, কারণ মনে মনে পড়াটা ছোটবেলায় নট অ্যালাউড ছিল। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি আরও কিছু গানের সঙ্গে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।
1: ও জীবন ছাড়িয়া যাসনে মোরে।

ছোটবেলায় যেই ব্যাপারটা সবথেকে বেশি ভয় করত, বড় হওয়ার পর সেই বিষয়টাকেই আলিঙ্গন করতে ইচ্ছে করে, অর্থাৎ হারিয়ে যেতে ইচ্ছে করে। বড় হওয়ার সাথে সাথে আমাদের অনেক রকম প্রেশার আসে, কাজের প্রেশার, পরিবারের প্রেশার, প্রেমিক প্রেমিকার প্রেশার, যে প্রেশারটা ভীষণভাবে আমাদের হন্ট করে কিছু কিছু সময়, সব ক্ষেত্রে নয়, বিয়ের প্রেশার, কোনো না কোনো প্রেশার ঠিক আসছেই। আর যখনই প্রচুর প্রেশার আসে তখন মনে হয় একটু হারিয়ে যাই, একটু কোথাও নিজের মতো সময় কাটাই, একবার হলেও মনে হয় সব কিছু ছেড়ে হারিয়ে যাই। আমার তো ভীষণ হারিয়ে যেতে ইচ্ছা করে পাহাড়ে, কারণ পাহাড়ের সঙ্গে একটা অদ্ভুত সখ্যতা আছে, একটা অদ্ভুত বন্ধুত্ব আছে আমার। আমার খুব ইচ্ছে করে আমি একা পাহাড়ে যাব এবং আমার যত মনের কথা সব আমি পাহাড়কে গিয়ে জানাবো। পাহাড় কিন্তু কখনো কাউকে ফেরায় না। আচ্ছা, আপনি কি কখনো পাহাড়ে হারিয়ে গেছেন, বা এমন কোনো মানুষের সঙ্গে পাহাড়ে গেছেন যেখানে আপনাকে খুঁজে পেতে কেউ চায়নি, বা আপনি কাউকে ধরা দিতে চাননি? শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: আপনিও নিশ্চয়ই হারিয়ে গেছেন গান শুনতে শুনতে। হ্যাঁ, আমাদের জীবনে এরকম অনেক মানুষ আছে যাদের কণ্ঠস্বর শুনলেই আমরা হারিয়ে যাই এক অন্য জগতে। কখনো গান শুনে হতে পারে, কখনো কবিতা শুনতে শুনতে হতে পারে, কখনো গল্প শুনতে শুনতে হতে পারে। কণ্ঠস্বরে অদ্ভুত মাদকতা থাকে, সেই কণ্ঠস্বর শুনলে আমাদের হারিয়ে যেতে ইচ্ছে করে। আচ্ছা, আপনারও নিশ্চয়ই এমন কোনো মানুষ আছে যার কণ্ঠস্বর শুনলে আপনি হারিয়ে যান। মনেই হচ্ছে একটু যদি জানাতে পারতাম অ্যানিকে, জানিয়ে দিন না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 4475039657 12। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আপনি কার কণ্ঠস্বর শুনলে হারিয়ে যান নিজের মতন করে। শুনতে থাকুন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।
1: যদি আকাশের গায়ে কান না পাতি, তোমার কথা শুনতে পাবো না।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বিশেষ কোনো মানুষের ভাবনায় হারিয়ে যাই, সেই মানুষটাকে কল্পনায় নিয়ে আমরা হারিয়ে যাই, বা এমন কোনো জায়গায় নিজেকে নিয়ে উপস্থিত হই সেখানে হয়তো সেই মানুষটার কোনো অস্তিত্বই নেই কিন্তু তাও হারিয়ে যাই। এরকম হারিয়ে যাওয়ার নানান গল্প নিশ্চয়ই আপনারও আছে, আমাকে লিখে জানান 4475039657 12 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি আমাকে জানাবেন আপনি ঠিক কী কীভাবে কোন জায়গায় হারিয়ে গেছেন। এবার সময় এসেছে আমার হারিয়ে যাওয়ার, কারণ সময় বলছে এই একটা ঘন্টা শেষ। তাই আবার আসবো আগামীকাল আপনার সঙ্গে আড্ডা দিতে, আপনার হারিয়ে যাওয়ার গল্প শুনতে। ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থাকবেন আর আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে থাকবেন আপনি কিভাবে কোথায় হারিয়ে গেছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, তাও একবার মনে করিয়ে দিই 4475039657 12। তাহলে আজ আসি, কাল আবার কথা হবে। শুনতে থাকুন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

তার পানি যা মানুষের জীবনের পানির চাহিদা মেটাতে সাহায্য করে। আর তাই তো আমরা পৃথিবীর বিভিন্ন সভ্যতাকে গড়ে উঠতে দেখেছি এইরকম নদীকে কেন্দ্র করে। এমনকি পৃথিবীর বড় বড় শহরগুলোও কিন্তু কোনো না কোনো নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। কিন্তু পৃথিবীর বুকে এমন এক নদীও রয়েছে যেই নদীর পানি কেউ ব্যবহার করে না। সেই রকমই এক নদীর গল্প শোনাবো আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা সেই এক অদ্ভুত নদীর গল্প শুনব যেই নদীর পানি কেউ ব্যবহার তো করেই না, এমনকি স্পর্শ করতেও ভয় পায়। তবে সবকিছুই থাকছে গানের ওপারে। চলুন শুনে নি পরপর তিনটে গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

কোনদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মানুষের জীবনে নদীর এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নদী ছাড়া জীবন অচল। এমনকি পৃথিবীর বড় বড় শহরগুলো কোনো না কোনো নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আমাদের প্রতিদিনের যে পানীয় জলের যে চাহিদা, সেটা যেমন মেটাতে সাহায্য করে নদী, ঠিক তেমনই আমাদের জীবন ধারণের জন্য যে পানির প্রয়োজন, সেই চাহিদাও মেটায় নদী। এমনকি আমাদের যাতায়াতের মাধ্যম হিসেবেও আমরা নদীকে ব্যবহার করে থাকি। সেই নদীর গল্পেই আজ উঠে আসছে এমন এক নদীর কথা, যেই নদীর পানি কেউ ব্যবহার করে না। শুনছেন রেডিও বাংলার .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা সেই নদীর গল্পই করছি, যেই নদীর পানি সেখানে বসবাসকারী কোনো মানুষ ভুল করেও হাত দেন না। এমন নয় যে সেই নদীর পানিতে কোনো বিষাক্ত উপাদান মিশে রয়েছে বা সেখানে কোনো ভয়ঙ্কর প্রাণী রয়েছে যে সেই ভয়ে সেই নদীর পানি কেউ ব্যবহার করছে না। তবুও সেই নদীতে কেউ স্পর্শ পর্যন্ত করে না, কারণ তাদের ধারণা যে এই নদীতে যদি তারা হাত দেন তাহলে সব কাজ নষ্ট হয়ে যাবে। কেন তাদের এই বিশ্বাস, বা কেনই বা তারা সেই নদীর পানি ব্যবহার করেন না, আর কি বা সেই নদীর নাম, সবকিছুই থাকছে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ভারতের বিহার রাজ্যের কাইমুর জেলার উপর দিয়ে বয়ে গিয়েছে এক নদী, যেই নদীর পানি কেউ ব্যবহার করেন না, কারণ সেখানে বসবাসকারী মানুষদের ধারণা যে সেই নদীর পানি স্পর্শ করলে সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে। আর সেই নদীর নামও ঠিক সেই রকমই, কর্মনাশা নদী। আর সেই কর্মনাশা নদীর গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নদীর গল্প করছি, আমরা তো জানি যে মানুষের জীবনে নদী যে কি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে, আমাদের জীবন ধারণের জন্য যে পানির চাহিদা সেটা মেটাতে সাহায্য করে নদী। আর সেখানে এই পৃথিবীর বুকেই বয়ে চলেছে এমন এক নদী, সেই নদী কর্মনাশা নদী, যেই নদীর পানি সেখানকার মানুষরা কেউ স্পর্শ পর্যন্ত করে না, কারণ তাদের ধারণা যে এই নদীর পানি স্পর্শ করলে তাদের সমস্ত কাজ নষ্ট হয়ে যাবে। আর সেই ধারণা নিয়েই তারা সেই নদীর পানি ব্যবহার করেন না। আর তার পেছনে যে কারণটা রয়েছে সেটা হলো এক পৌরাণিক কাহিনী, জানবো সেই গল্প। তবে সবকিছুই থাকছে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্নের আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কথিত কাহিনী অনুযায়ী রাজা সত্যব্রত তার গুরু বশিষ্ঠ মুনির কাছে একটি বর চান। তিনি চান যে তিনি যেন সশরীরে স্বর্গে যেতে পারেন, কিন্তু বশিষ্ঠ মুনি জানিয়ে দেন যে সেটা তিনি করতে পারবেন না। রাজা সত্যব্রত তখন ভীষণ রেগে যান। তিনি রেগে গিয়ে বিশ্বামিত্র মুনির কাছে যান। এদিকে বিশ্বামিত্র মুনির সঙ্গে বশিষ্ঠ মুনির সম্পর্ক মোটেই ভালো ছিল না, তাই বিশ্বামিত্র মুনি রাজা সত্যব্রতকে সশরীরে স্বর্গে যাবার ব্যবস্থা করে দেন। আর সেটা দেখে আবার দেবরাজ ইন্দ্র ক্ষুব্ধ হন। দেবরাজ ইন্দ্র তখন স্বর্গ থেকে রাজা সত্যব্রতর মাথা নিচু করে তাকে আবার পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেন। কিন্তু বিশ্বামিত্র মন্ত্র বলে রাজা সত্যব্রতকে মাঝপথেই আটকে দেন। এই অবস্থায় স্বর্গ এবং মর্তের মাঝখানে মাথা নিচু করে ঝুলতে থাকেন রাজা সত্যব্রত। আর সেই সময় তার মুখ থেকে লালা নির্গত হয়, আর সেই লালা রস থেকেই সৃষ্টি হয়েছে এই নদীর, আর সেই নদীর নাম কর্মনাশা নদী। যেই নদীর গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট.কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই কর্মনাশা নদী নিয়েই কথা বলছি। যেই নদীর পানি সেখানকার মানুষজন একদম ব্যবহার করেন না, এমনকি স্পর্শ পর্যন্ত করেন না। আমাদের এই আজকের এই যে পপকর্নের আড্ডা সেটা তো জারি থাকবেই, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম পরপর দুটো গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক নদীকে নিয়ে, যেই নদীর পানি কেউ স্পর্শ করে না, কেউ ব্যবহার করে না। এমন এক নদী রয়েছে এই পৃথিবীর বুকেই, আর সেই নদীর নাম কর্মনাশা নদী। সেই নদীর যে পানি কেউ স্পর্শ করে না, তার পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী, আর সেই কাহিনীও শেয়ার করলাম আপনার সঙ্গে বিরতিতে যাবার আগে। আর এইভাবে গল্প করতে করতেই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি, যেখানে ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে আজকের মতো। তবে কথা দিচ্ছি, আগামীকাল থেকেই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে, আপনার সঙ্গে জমি আড্ডা দিতে, আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এটা এমন একটা জিনিস যেটা কিনা সব সময় সুপারহিট, মানে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় হোক না কেন লোকজন সেটা দেখতে বসে যাবেই, একদম বাচ্চা থেকে বুড়ো একদম সবাই এক নিমেষে রেডি। ব্যাপারটা হলো ম্যাজিক। আগে হ্যাঁ হ্যাঁ ম্যাজিক তো রেডিও বাংলা নেই ডট কমে শুনছে নিচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি হতে চলেছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে, এই গোষ্ঠী যাদেরকে কিনা সাধারণ মানুষজন বেশ সমীহের নজরেই দেখেন, ইনফ্যাক্ট বহু যুগ আগে থেকেই দেখে এসছেন। তো এই ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে এরকম বেশ কিছু কথা, ঘটনা এবং গল্প আছে যেগুলো কিনা এক কথায় চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

সব থেকে কমন একটি ম্যাজিক ট্রিক, সেটা হলো কাপ অ্যান্ড বল ট্রিক। ব্যাপারটা হচ্ছে যে একটা কাপের মধ্যে বল ঢোকানো হচ্ছে, কাপটাকে উল্টো করে একটু এদিক ওদিক নাড়াচাড়া করার পরে যে ব্যাপারটা হয় সেটা হলো বলটা সেই কাপটার মধ্যে থাকে না, অন্য কোনো কাপে চলে যায় কিংবা ভ্যানিশই হয়ে যায়। এই ট্রিকটা তো আমরা প্রত্যেকেই দেখেছি, কিন্তু এই ট্রিকটা কবেকার জানেন কি? এই ট্রিকটা এতটাই পুরনো যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। ইনফ্যাক্ট কিছুদিন আগে রিসার্চাররা বার করেছেন যে এই ট্রিকটি কমসে কম 2000 বছর আগে থেকে মানুষজন দেখিয়ে আসছেন। তাহলেই ভাবুন যে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানের আয়ু কিন্তু ওই 2000 বছর পুরনোই বটে। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

পৃথিবীর সর্বপ্রথম জাদুবিদ্যার বই ঠিক কোনটি সেটা নিয়ে কিন্তু অনেক তক্কাতক্কির অবকাশ আছে। অনেকে বলেন যে জাদুবিদ্যার অন্যতম প্রথম বই হচ্ছে অথর্ববেদ, অর্থাৎ আমাদের চতুর্বেদের অন্যতম। কিন্তু অনেকে আবার এর বিরুদ্ধে আরও একটি বইয়ের নাম করেন, সেই বইটি চৈনিক ভাষায় লিখিত অর্থাৎ চীন দেশের জাদুবিদ্যার একটি বই। সেই বইটির বয়স মোটামুটি 2500 বছরের কাছাকাছি। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই বিষয় নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নাইট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

জাদুবিদ্যায় বা ম্যাজিকে একটা মন্ত্র কিন্তু আমরা মাঝে মধ্যেই শুনতে পাই, হোকাস ফোকাস গিলি গিলি। তো এই ব্যাপারটা কোত্থেকে এসছে জানেন কি? বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট.কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে এই যে মন্ত্রটি আমরা মাঝে মধ্যে শুনি জাদুবিদ্যায় বা ম্যাজিকের ক্ষেত্রে, হোকাস ফোকাস গিলি গিলি, এই ব্যাপারটা কিন্তু এসছে একজন লেজেন্ডারি ম্যাজিশিয়ানের নাম অনুসারে। 1630 খ্রিস্টাব্দ থেকে 1640 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 10 বছর হোকাস ফোকাস জুনিয়াস নামে একজন ম্যাজিশিয়ান ছিলেন, যিনি কিনা সারা পৃথিবীতে লেজেন্ডারি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন ম্যাজিক শোকে। এবং তার নামানুসারেই কিন্তু এই ম্যাজিকটি, অর্থাৎ এই মন্ত্রটি উচ্চারিত হয়, হোকাস ফোকাস গিলি গিলি। তো রেডিও বাংলানের .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়েই, আর সেটিই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

সপ্তদশ শতকে একজন বিখ্যাত ম্যাজিশিয়ান ছিলেন আলেকজান্ডার হারম্যান। তো তিনি একটি অদ্ভুত কাজ করতেন, তিনি শুধুমাত্র গলার স্বরের সাহায্যে চামচ বেঁকিয়ে দিতে পারতেন। তিনি বলতেন সুরের এতটাই মহিমা যে সেই সুরের ম্যাজিকেই এই ব্যবস্থাটা হচ্ছে আর কি, মানে চামচ ভেঙে যাচ্ছে, কাঁচ গুড়িয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ম্যাজিককে নিয়ে। ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে বেশ কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো বলুন তো আপনার, জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। বাই দ্য ওয়ে, এই যে সুরের ম্যাজিকের কথা আপনাকে বললাম, এরকম একজন সুরের জাদুকরের জন্মদিনও কিন্তু আজকে, আজকে কিংবদন্তি সিঙ্গার সোনু নিগমের জন্মদিন। রেডিও বাংলা নেট ডট কম পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। কিন্তু এখন যে সময় শেষ, আমাকে এখানেই থামতে হবে, কিন্তু যাওয়ার আগে আরও একটা কথা বলার আছে, সেটা হলো যে এই ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে আরও অনেক কথা শেয়ার করার আছে আপনার সঙ্গে। কাজেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে এই ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট।

রেডিও বাংলানে .com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং আমার সঙ্গে রয়েছেন শুধুমাত্র আপনি এবং আপনার পছন্দের প্রিয় প্রিয় গানগুলো। রিকোয়েস্ট করতে পারবেন, মন ভালো করার গান কিন্তু আমি শোনাবো এবং তার সাথে সাথে শোনাবো একটা ফ্যাক্টরির অন্দর মহলের কথা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ক্যাফেতে নিজের প্রিয়জনের সাথে আপনি আপনার নিজের পছন্দের পানীয়টি নিচ্ছেন, সফট ড্রিঙ্কস, সেখানে ব্র্যান্ডের নাম নাইবা উল্লেখ করলাম, কিন্তু বাচ্চা থেকে যারা একটু মধ্যবয়স্কী বা একটু বয়স্ক লোকেরা সবাই কিন্তু এই সফট ড্রিঙ্কস বা হচ্ছে এই পানীয়টি খেতে ভালোবাসেন। এবং সেটার অনেক বড় একটা ফ্যাক্টরি আছে, বলা যেতে পারে ওয়ার্ল্ডের একটি বড় ফ্যাক্টরি রয়েছে আটলান্টায়। আমার মনে হয় আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি, নাম উচ্চ করেই বলছি যে এইটা কিন্তু শুধুমাত্র একটা ফ্যাক্টরি নয়, এই ফ্যাক্টরিতে কিন্তু ঘুরতে আসে অনেকেই। আর শুধুমাত্র এই পানীয়র কথাই কেন, কোনো একটা প্রোডাক্টের ফ্যাক্টরির অন্দরমহলটা কেমন হয় সেটা নিয়ে আজকের আড্ডা। থাকুন প্লিজ আড্ডায় এবং কানে রাখতেই হবে রেডিও বাংলা .com মূল যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফ্যাক্টরি, যে ফ্যাক্টরির মধ্যে রয়েছে নানান ছোট ছোট প্রোডাক্ট, আবার অনেক সময় বড় বড় প্রোডাক্টস গুলো কিভাবে অন্য একটা রূপে পরিবর্তন হচ্ছে, আবার ধরুন অনেক বড় বড় মেশিন রয়েছে, অনেক বড় বড় গ্যাজেটস রয়েছে যেগুলো থেকে কিভাবে প্রসেসড হচ্ছে জিনিসগুলো, সেই সব কিছু কিন্তু আপনি দেখতে পারবেন। আমার মনে আছে আমার ছোটবেলায় বাবা আমাকে একবার আমার বাড়ির ঠিক পাশেই একটা বিস্কুটের ফ্যাক্টরিতে নিয়ে গেছিল, এবং সেই বিস্কুটের ফ্যাক্টরির ভেতরে গেলেই একটা অন্য রকম গন্ধ, ওই যে একটা ক্যারামেল ক্যারামেল যে স্মেলটা আসে সেটা কিন্তু একমাত্র ওই বিস্কিটের ফ্যাক্টরিতেই পাওয়া যায়। ঠিক সেই রকমই প্রত্যেকটা ফ্যাক্টরির ভিতরের মহলটা বা অন্দর মহলটা কিন্তু একদম অন্যরকম হয়।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল, ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল।

চলে মানুষ ফেলে মাথার ঘাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম, ঘামের জলে নৌকো চলে দেখবি জল, ছলাত ছল ছলাত ছল ছলাত ছল, ঘাটের কাছে গল্প বলে নদীর জল,

0: ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল
1: জিনিস বা একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা তৈরির পিছনে কত লোকের মাথা, তাদের বুদ্ধি এবং কত মানুষের পরিশ্রম যে জড়ো হয়ে একটা প্রোডাক্ট তৈরি হয় এবং সেটা বাজারে আসে, সেটা একমাত্র আমরা ফ্যাক্টরির ভিতরে গেলে ভীষণভাবে রিয়েলাইজ করব। এবং যে ফ্যাক্টরির কথা বলছিলাম ফার্স্ট, যে পানীয়র কথা, যে বিশ্ববিখ্যাত পানীয়র কথা বলছিলাম এবং যার ফ্যাক্টরি রয়েছে আটলান্টায়, সেখানে সবাই কিন্তু শুধুমাত্র চাক্ষু দর্শন করতে যায় না ফ্যাক্টরিটা, সেটা কিন্তু ঘুরতে যাওয়ার বলতে যেতে পারে একটা জায়গা, আটলান্টার একটা দর্শনীয় স্থান বলা যেতে পারে। তো আমি কোনোদিনও যাইনি, যাওয়ার অবশ্যই ইচ্ছা আছে, কিন্তু আপনি যদি কখনো গিয়ে থাকেন তাহলে প্লিজ আপনার এক্সপিরিয়েন্সটা আমি জানতে চাই।

ঘড়ি বলছে সময় আর বেশি হাতে নেই, কিন্তু আড্ডা তো আমরা যতটা দরকার ততটা করেই যাব। এবং আজকে আমরা ফ্যাক্টরির অন্দরমহল নিয়ে কথা বলছিলাম। ফ্যাক্টরির অন্দরমহলের এক্সপিরিয়েন্স খুব যে বেশি আছে আমার তা কিন্তু না, এবং যেটুকুনি আছে সেটা আপনার সাথে শেয়ার করলাম। বিস্কিটের ফ্যাক্টরি আমি চাক্ষুষ দর্শন করেছি, এবং তার সাথে সাথে অবশ্যই যে ফ্যাক্টরির কথা বলছিলাম বা যে কোনো ফ্যাক্টরি হতে পারে যেখানে আপনি দেখতে পারবেন বা আপনার প্রিয় কোনো একটা জিনিস সেই জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। এবং আমরা চকলেট ফ্যাক্টরির কথা ভীষণ ভাবে দেখেছি, সিনেমায় দেখেছি, অনেক সময় ডিসকভারিতে দেখেছি, টিভিতে দেখেছি, নিউজে দেখেছি। আর ফ্যাক্টরির অন্দরমহলটা কেমন হয় সেটা যদি আপনি দেখে থাকেন তাহলে প্লিজ জানাতে ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না। www.radiobanane.com

0: আছো।
1: আপনি শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো সোম থেকে শুক্র প্রতিদিন এইভাবেই আপনার সঙ্গে আমার আড্ডা কিন্তু জমে ওঠে, আর এইভাবেই আমরা সবাই মিলে এনজয় করি রেডিও বাংলা নেট ডট কম। আর এই আনন্দের মুহূর্তে আরেকটা কথাও বলে দিই, ইতিমধ্যেই কিন্তু আমাদের সঙ্গে প্রায় 250,000 শ্রোতা আমাদের সঙ্গে জুড়ে আছেন এবং শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। এর থেকে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। আসলে আপনাদের এই অনুপ্রেরণা না থাকলে আমরা সত্যি এইভাবে এগিয়ে যেতে পারতাম না। আর এভাবেই আপনারা আমরা সবাই মিলে রেডিও বাংলা নেট ডট কম পরিবার। আজকের আড্ডা জুনিয়র পিসি সরকারকে নিয়ে। দেশের সীমানা পেরিয়ে বিশ্বের একাধিক দেশে তার ম্যাজিক আজও কিন্তু মুগ্ধ করে মানুষকে। 51 বছর আগে তার দেহত্যাগ করেছেন, এ কি সম্ভব? একজন জীবিত মানুষ নিজের দেহত্যাগের কথা নিজেই বলেছেন, তাও আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ভাবা যায়, তার চোখ লাগলে এমনটাই জানিয়েছিলেন জাদু সম্রাট পিসি সরকার জুনিয়র। এর পাশাপাশি তার আরও কিছু গুণ আছে, শুধু ম্যাজিক নয়, তিনি খুব ভালো লিখতে পারেন, তার বই আছে অজস্র, তার পাশাপাশি অভিনয়টাও তিনি অসাধারণ করেন। এই সব কিছুর খবর দেবো আজকের এই স্পেশাল আড্ডায়, তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন আর এনজয় করতে থাকুন আজকের এই বিশেষ রেডিও বাংলা নেট ডট কমের গান মুসাফিরের আড্ডায়। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: চলুন না ব্যস্ততার ফাঁকে একটুখানি না হয় নস্টালজিক হই।
1: রং পেন্সিলে আঁকা স্বপ্নরা তোমার জন্য বাঁচে,
0: সাদা কালোর চাদরে মোড়া রং বেরঙের গল্প নিয়ে আমি সৌমি থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ রং বেরঙ নিয়ে।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা জুনিয়র বিসি সরকারের জন্মদিনে। তার একটা অন্যরকম কথা বহুদিন আগে শোনা গিয়েছিল। দেহ ত্যাগ করেছিলেন জুনিয়র বিসি সরকার। কি বলেন তিনি? আজকের দিনে 1971-এ ভোরবেলায় জাপান থেকে তার কাছে ট্রাঙ্ক কলে সংবাদ আসে, জাপানে তার বাবা মারা গেছেন, আমাদের মহাগুরু নিপাত হয়েছে, পুরো জাপান এই ইন্দ্রপতনের শোকে স্তব্ধ, হতভম্ব। দলের প্রায় 24 সহকারী বৃন্দ, 48 টন জাদুর সরঞ্জাম সমেত জাপানি প্রযোজক বৃন্দ অগ্রিম টিকিট বিক্রি হওয়া 60খানা অনুষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা হয়ে রয়েছেন। তিনি রওনা হন। তার দাদা খবর পেয়ে আমেরিকা থেকে জাপানে আসেন। বাবার শেষ আদেশ ছিল দেশের গর্বের এই শো যেন বন্ধ না হয়। দাদা তখন তাকে বললেন যে বাবা তো তোমাকে উত্তরসূরি হিসেবে ঘোষণা করে দিয়েছেন, 8-9 বছর হলো তুমি ইন্দ্রজাল বাবার সঙ্গে সহকারী ছিলে, বাক্সবন্দি করে সাগরে ঝাঁপ দিয়ে সফলভাবে মুক্তি পাবার ম্যাজিক দেখে বাবা খুব সন্তুষ্ট হয়েছিলেন, তাই তুমি তোমার জাদু শিক্ষার রেজাল্ট হিসেবে দায়িত্ব পালন করো। তিনি তখন জ্যেষ্ঠ পুত্র এবং ইঞ্জিনিয়ার হিসেবে যা করার করবেন ভাবলেন। ভাইয়ের কাঁধে দায়িত্ব দিয়ে বাবার কফিনবন্দি দেহ নিয়ে কলকাতায় ফিরে যান জুনিয়র পিসি সরকারের দাদা। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে দলের কাণ্ডারী হিসেবে বাবার অসম্পূর্ণ চুক্তি পূরণে জুনিয়র থেকে গেলেন জাপানেই। তারপর কথা মতো সেই জাপানে বাবার জায়গায় শো করতে গেলেন জুনিয়র পিসি সরকার। 1971 সালে সেই দিনটার কথা উল্লেখ করেছেন জুনিয়র পিসি সরকার। আজকের দিনে উনি মারা গিয়েছিলেন, ভুল কথা, আজকের দিনে আমি আমার দেহ ত্যাগ করেছি, তার সঙ্গে এই দেহটা আমি বাবার অমর আত্মার কাছে উৎসর্গ করেছি, বাবা গ্রহণ করেছেন, সেই জন্যই এই নির্বোধ আমি ট্রেন ভ্যানিশ তাজমহল গায়েব করতে পেরেছিলাম, সবই আমার অন্তস্ত সেই চিরদিনের পিসি সরকার, আমার আদরের বাবাটার কীর্তি। আমরা ফিরবো আবারও আজকের এই বিশেষ আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও পিসি সরকার জুনিয়রের কথা নিয়ে সঙ্গে থাকুন।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বেল করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ব্যাক টু ব্যাক আবারও কয়েকটা গানের পর আমরা ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা, বিশেষ দিনে, পিসি সরকারের জন্মদিনে, তাকে নিয়ে কিছু কথা। তো পিসি সরকার জুনিয়র, পুরো নাম আমরা সবাই জেনে গেছি প্রদীপ চন্দ্র সরকার, জন্মগ্রহণ করেছিলেন 31 জুলাই 1946 সালে এবং অবশ্যই একজন ভারতীয় জাদুঘর। তো মায়াজাল বা জাদুবিদ্যায় তিনি কিন্তু বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। তো আমরা সবাই জানি আরেকটা জিনিস, তিনি ম্যাজিকে মার্লিন পুরস্কারের প্রাপক। তো এইভাবে তিনি কিন্তু এগিয়ে চলেছেন আর আমাদের মুগ্ধ করেছেন। গিলি গিলি জি হলো একটি 1989 সালের শিশুদের চলচ্চিত্র যা ঈশ্বর চক্রবর্তী পরিচালিত এবং ইন্দ্রজাল প্রোডাকশন দ্বারা প্রযোজিত। এই ক্লাসিক বাংলা মুভিতে পিসি সরকার জুনিয়র অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে, নায়ক এবং প্রতিপক্ষ উভয় চরিত্রই কিন্তু তার দ্বারা রচিত। আর সিনেমাটিতে আরও অভিনয়ে যারা করেছেন, উৎপল দত্ত, সন্তোষ দত্ত, সুইলা মজুমদারও আছেন। মুভিটি শিশু এবং বৃদ্ধদের মধ্যে একটি প্রিয় এবং সরকার জুনিয়রের ক্যারিশমেটিক স্ক্রিন উপস্থিত এবং দর্শনীয় ভিজুয়াল এফেক্টগুলিকে বৈশিষ্ট্যযুক্ত করে। তো একাধারে তিনি যেমন ম্যাজিশিয়ান, আরেকদিকে অভিনেতাও বটে। তা আমরা দেখলাম তার আরেকটা দিক, এখনও বাকি আছে আরও একটা দিকের হদিস দিতে। কোথাও যাবেন না, কয়েকটি গানের পর আমরা ফিরে আসছি আর জমে উঠবে আমাদের আড্ডার আসক জুনিয়র পিসি সরকারের কথা নিয়ে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর আটা চলছে আজকে জুনিয়র পিসি সরকারকে নিয়ে, কারণ আজ এই বিশেষ দিন অর্থাৎ তার জন্মদিন। তো আমরা একটু অন্যদিকে যাই, সেটা হচ্ছে ম্যাজিকের পাশাপাশি আরেকটা দিক, সেটা হচ্ছে বই, বই লেখা। অদ্ভুত কিছু জাদুর গল্প আছে জুনিয়র পিসি সরকারের। আছে 9টি সায়েন্স ফিকশন পিসি সরকার জুনিয়রের, আছে বিজ্ঞান ভিত্তিক ম্যাজিক, সেটাও লিখেছেন পিসি সরকার জুনিয়র। আমার জীবন আমার ম্যাজিক, এটাও কিন্তু লিখেছেন জুনিয়র পিসি সরকার। এবং মাই লাইফ মাই ম্যাজিক, এছাড়াও হয়তো আছে। এই কটা বই আপনি কিন্তু একবার পড়ে দেখতেই পারেন। এখন অনলাইনের মাধ্যমে আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন এই সমস্ত বই। তাই যারা জুনিয়র পিসি সরকারের আরও কিছু জানতে আগ্রহী ম্যাজিক সম্পর্কে, অবশ্যই এই বইগুলো কিন্তু ফলো করতেই পারেন। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফির। এখন

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তো আমরা বেশ কিছু কথা শুনলাম তার সম্পর্কে। এবার আরেকটু কথা বলি, ভারতের জল যেখানে একটু জাদু, যক নিজেকে অবিরামভাবে পূরণ করতে থাকে এবং অনুষ্ঠানের শেষে সেই ছোট্ট যজ্ঞের মধ্যে দিয়ে একটি সম্পূর্ণ বালতি জল ভর্তি থাকে, একটি বিপজ্জনক কৌশল যেখানে সরকার জুনিয়র নিজেই একটি বাক্সে পড়ে এবং অর্ধেক কেটে যায়, তার স্ত্রী জয়শ্রী সহযোগী দেয়। কাটার পরে তার এমনকি মাঝখানে শরীরের কোনো ড্রেপ বা আবরণও সরিয়ে দেয়, যা তার শরীরের উপরের এবং নিচের শরীরের মধ্যে সম্পূর্ণ কাটা প্রকাশ করে। সরকারের সিগনেচার ট্রিক হল আলোর প্রতিসরণ ব্যবহার করে বোঝানোর জন্য যে বড় আকারের বস্তুগুলি অদৃশ্য হয়ে গেছে। অতীতের পারফরমেন্সের মধ্যে তাজমহল এবং ইন্দোর অমৃতসর এক্সপ্রেসের নিখোঁজ অন্তর্ভুক্ত রয়েছে। 4 নভেম্বর 2000 সরকার আগ্রার কচ্ছপুরায় 2 মিনিটের জন্য তাজমহলকে নিখোঁজ করে দেন। তিনি কলকাতার 300তম বার্ষিকীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালটিকেও অদৃশ্য করে দিয়েছিলেন এবং 1992 সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জংশনে একটি বিশাল জনতার সামনে যাত্রী ভর্তি একটি ট্রেন অদৃশ্য করে দিয়েছিলেন। আজ এ পর্যন্তই। কেমন লাগলো আজকের এই তার কথা, অর্থাৎ পিসি সরকার জুনিয়রের কথা, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এবং আমরা সবাই মিলে তার দীর্ঘায়ু কামনা করি। শুভ জন্মদিন স্যার পিসি সরকার জুনিয়র। অবশ্যই 4475039657127 জানান কেমন লাগলো আজকের এই আড্ডা। আজ এ পর্যন্তই, আগামীকাল ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির। আজকের জন্য।

এতক্ষণ আপনি শুনছিলেন সৌভিকের সঙ্গে কান মুসাফির। এই ঘন্টায় আমি আপনাকে নিয়ে হারিয়ে যাব রং বেরঙের এক নতুন দুনিয়ায়, হঠাৎ হারিয়ে যাওয়া। আচ্ছা, আমরা যদি কখনো হঠাৎ করে হারিয়ে যাই কারোর ওপর অভিমান করে, সেই মানুষটা কি আমাদের খুঁজবে? এরকম হয়তো আমাদের সারাক্ষণ আমাদের মাথায় চলে যে যেই মানুষটার ওপর আমি অভিমান করে আছি এবং সেই মানুষটা কি আমাকে খুঁজছে বা খুঁজবে। আপনিও নিশ্চয়ই চাইছেন আপনার প্রিয় মানুষটা আপনাকে খুঁজুক, বা যেই মানুষটার ওপর আপনি অভিমান করে আছেন সেই মানুষটা আপনাকে খুঁজে বেড়াক, আর তার চোখে আপনি সেই খোঁজার স্বাদটা উপভোগ করুন। হয়তো সেই মুহূর্তেই পারবেন না, যখন আপনাকে খুঁজে পাবে সেই মুহূর্তে যখন আপনি আপনার প্রিয় মানুষটা বা যেই মানুষটার ওপর আপনি অভিমান করে আছেন তার চোখে যখন সেই রিফ্লেকশনটা দেখতে পাবেন, সেটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আপাতত একটা গান শুনতে শুনতে হারিয়ে যাই, সঙ্গে আমাদের সেই মানুষটা যার সঙ্গে আমি অভিমানের পাহাড়ে উঠে এক নতুন উদ্দেশ্যে রওনা দিয়েছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ফিরেলাম একটা মিউজিক্যাল ব্রেকের পর। আপনি শুনছেন রং বেরং অ্যানির সঙ্গে। কথা হচ্ছিল হারিয়ে যাওয়া নিয়ে। আমরা সবাই হারিয়ে যেতে ভালোবাসি এবং ছোটবেলায় আমরা সবথেকে বেশি হারিয়ে যেতাম গল্পের বইয়ের পাতায়। গল্পের বইয়ের চরিত্রদের মধ্যে যাপন করে হারিয়ে যেতাম সেই জায়গায়। গল্পের বইয়ের চরিত্রগুলো এতটাই কাছের ছিল এবং মনে হতো সেই চরিত্রটা যেটা আমি পড়ছি সেটা আমি নিজে। আর গল্পের বইতে হারিয়ে গেলে তো কোনো ক্ষতি নেই, কারণ আমরা অনেকেই পড়ার বইয়ের মাঝখানে গল্পের বই রেখে পড়তাম। আর এটা টের পাওয়ার সাধ্য হয়তো বাবা মায়েরও সেই সময় থাকতো না, বুঝে হয়তো ঠিকই যেত, কারণ মনে মনে পড়াটা ছোটবেলায় নট অ্যালাউড ছিল। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি আরও কিছু গানের সঙ্গে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।
1: ও জীবন ছাড়িয়া যাসনে মোরে।

ছোটবেলায় যেই ব্যাপারটা সব থেকে বেশি ভয় করত, বড় হওয়ার পর সেই বিষয়টাকেই আলিঙ্গন করতে ইচ্ছে করে, অর্থাৎ হারিয়ে যেতে ইচ্ছে করে। বড় হওয়ার সাথে সাথে আমাদের অনেক রকম প্রেশার আসে, কাজের প্রেশার, পরিবারের প্রেশার, প্রেমিক প্রেমিকার প্রেশার, যে প্রেশারটা ভীষণভাবে আমাদের হন্ট করে কিছু কিছু সময়, সব ক্ষেত্রে নয়, বিয়ের প্রেশার, কোনো না কোনো প্রেশার ঠিক আসছেই। আর যখনই প্রচুর প্রেশার আসে তখন মনে হয় একটু হারিয়ে যাই, একটু কোথাও নিজের মতো সময় কাটাই, একবার হলেও মনে হয় সব কিছু ছেড়ে হারিয়ে যাই। আমার তো ভীষণ হারিয়ে যেতে ইচ্ছে করে পাহাড়ে, কারণ পাহাড়ের সঙ্গে একটা অদ্ভুত সখ্যতা আছে, একটা অদ্ভুত বন্ধুত্ব আছে আমার। আমার খুব ইচ্ছে করে আমি একা পাহাড়ে যাব এবং আমার যত মনের কথা সব আমি পাহাড়কে গিয়ে জানাবো। পাহাড় কিন্তু কখনো কাউকে ফেরায় না। আচ্ছা, আপনি কি কখনো পাহাড়ে হারিয়ে গেছেন, বা এমন কোনো মানুষের সঙ্গে পাহাড়ে গেছেন যেখানে আপনাকে খুঁজে পেতে কেউ চায়নি, বা আপনি কাউকে ধরা দিতে চাননি? শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

আপনিও নিশ্চয়ই হারিয়ে গেছেন গান শুনতে শুনতে। হ্যাঁ, আমাদের জীবনে এরকম অনেক মানুষ আছে যাদের কণ্ঠস্বর শুনলেই আমরা হারিয়ে যাই এক অন্য জগতে। কখনো গান শুনে হতে পারে, কখনো কবিতা শুনতে শুনতে হতে পারে, কখনো গল্প শুনতে শুনতে হতে পারে। কণ্ঠস্বরে অদ্ভুত মাদকতা থাকে, সেই কণ্ঠস্বর শুনলে আমাদের হারিয়ে যেতে ইচ্ছে করে। আচ্ছা, আপনারও নিশ্চয়ই এমন কোনো মানুষ আছে যার কণ্ঠস্বর শুনলে আপনি হারিয়ে যান? মনেই হচ্ছে একটু যদি জানাতে পারতাম অ্যানিকে, জানিয়ে দিন না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 4475039657712। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আপনি কার কণ্ঠস্বর শুনলে হারিয়ে যান নিজের মতন করে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা। বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম মন যখন নিরুদ্দেশ। অনেক সময় আমরা বিশেষ কোনো মানুষের ভাবনায় হারিয়ে যাই, সেই মানুষটাকে কল্পনায় নিয়ে আমরা হারিয়ে যাই, বা এমন কোনো জায়গায় নিজেকে নিয়ে উপস্থিত হই সেখানে হয়তো সেই মানুষটার কোনো অস্তিত্বই নেই কিন্তু তাও হারিয়ে যাই। এরকম হারিয়ে যাওয়ার নানান গল্প নিশ্চয়ই আপনারও আছে, আমাকে লিখে জানান 4475039657 12, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি আমাকে জানাবেন আপনি ঠিক কী কীভাবে কোন জায়গায় হারিয়ে গেছেন। এবার সময় এসেছে আমার হারিয়ে যাওয়ার, কারণ সময় বলছে এই একটা ঘন্টা শেষ। তাই আবার আসবো আগামীকাল আপনার সঙ্গে আড্ডা দিতে, আপনার হারিয়ে যাওয়ার গল্প শুনতে। ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থাকবেন আর আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে থাকবেন আপনি কিভাবে কোথায় হারিয়ে গেছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, তাও একবার

মনে করিয়ে দিই, 4475039657 12। তাহলে আজ আসি, কাল আবার কথা হবে। শুনতে থাকুন রেডিও বাংলানি.com, মন যখন নিরুদ্দেশ।

তার পানি, যা মানুষের জীবনের পানির চাহিদা মেটাতে সাহায্য করে। আর তাই তো আমরা পৃথিবীর বিভিন্ন সভ্যতাকে গড়ে উঠতে দেখেছি এইরকম নদীকে কেন্দ্র করে। এমনকি পৃথিবীর বড় বড় শহরগুলোও কিন্তু কোনো না কোনো নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। কিন্তু পৃথিবীর বুকে এমন এক নদীও রয়েছে যেই নদীর পানি কেউ ব্যবহার করে না। সেই রকমই এক নদীর গল্প শোনাবো আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা সেই এক অদ্ভুত নদীর গল্প শুনব যেই নদীর পানি কেউ ব্যবহার তো করেই না, এমনকি স্পর্শ করতেও ভয় পায়। তবে সব কিছুই থাকছে গানেরও পারে। চলুন শুনে নি পরপর তিনটে গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মানুষের জীবনে নদীর এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নদী ছাড়া জীবন অচল। এমনকি পৃথিবীর বড় বড় শহরগুলো কোনো না কোনো নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আমাদের প্রতিদিনের যে পানীয় জলের যে চাহিদা, সেটা যেমন মেটাতে সাহায্য করে নদী, ঠিক তেমনই আমাদের জীবন ধারণের জন্য যে পানির প্রয়োজন, সেই চাহিদাও মেটায় নদী। এমনকি আমাদের যাতায়াতের মাধ্যম হিসেবেও আমরা নদীকে ব্যবহার করে থাকি। সেই নদীর গল্পেই আজ উঠে আসছে এমন এক নদীর কথা, যেই নদীর পানি কেউ ব্যবহার করে না। শুনছেন রেডিও বাংলার .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা সেই নদীর গল্পই করছি, যেই নদীর পানি সেখানে বসবাসকারী কোনো মানুষ ভুল করেও হাত দেন না। এমন নয় যে সেই নদীর পানিতে কোনো বিষাক্ত উপাদান মিশে রয়েছে বা সেখানে কোনো ভয়ঙ্কর প্রাণী রয়েছে যে সেই ভয়ে সেই নদীর পানি কেউ ব্যবহার করছে না। তবুও সেই নদীতে কেউ স্পর্শ পর্যন্ত করে না, কারণ তাদের ধারণা যে এই নদীতে যদি তারা হাত দেন তাহলে সব কাজ নষ্ট হয়ে যাবে। কেন তাদের এই বিশ্বাস, বা কেনই বা তারা সেই নদীর পানি ব্যবহার করেন না, আর কি বা সেই নদীর নাম, সবকিছুই থাকছে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ভারতের বিহার রাজ্যের কাইমুর জেলার উপর দিয়ে বয়ে গিয়েছে এক নদী, যেই নদীর পানি কেউ ব্যবহার করেন না, কারণ সেখানে বসবাসকারী মানুষদের ধারণা যে সেই নদীর পানি স্পর্শ করলে সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে। আর সেই নদীর নামও ঠিক সেই রকমই, কর্মনাশা নদী। আর সেই কর্মনাশা নদীর গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নদীর গল্প করছি, আমরা তো জানি যে মানুষের জীবনে নদীর যে কি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে, আমাদের জীবন ধারণের জন্য যে পানির চাহিদা সেটা মেটাতে সাহায্য করে নদী। আর সেখানে এই পৃথিবীর বুকেই বয়ে চলেছে এমন এক নদী, সেই নদী কর্মনাশা নদী, যেই নদীর পানি সেখানকার মানুষরা কেউ স্পর্শ পর্যন্ত করে না, কারণ তাদের ধারণা যে এই নদীর পানি স্পর্শ করলে তাদের সমস্ত কাজ নষ্ট হয়ে যাবে। আর সেই ধারণা নিয়েই তারা সেই নদীর পানি ব্যবহার করেন না। আর তার পেছনে যে কারণটা রয়েছে সেটা হলো এক পৌরাণিক কাহিনী, জানবো সেই গল্প। তবে সবকিছুই থাকছে গানের ওপারে, চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্নের আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

কথিত কাহিনী অনুযায়ী রাজা সত্যব্রত তার গুরু বশিষ্ঠ মুনির কাছে একটি বর চান। তিনি চান যে তিনি যেন সশরীরে স্বর্গে যেতে পারেন, কিন্তু বশিষ্ঠ মুনি জানিয়ে দেন যে সেটা তিনি করতে পারবেন না। রাজা সত্যব্রত তখন ভীষণ রেগে যান। তিনি রেগে গিয়ে বিশ্বামিত্র মুনির কাছে যান। এদিকে বিশ্বামিত্র মুনির সঙ্গে বশিষ্ঠ মুনির সম্পর্ক মোটেই ভালো ছিল না, তাই বিশ্বামিত্র মুনি রাজা সত্যব্রতকে সশরীরে স্বর্গে যাবার ব্যবস্থা করে দেন। আর সেটা দেখে আবার দেবরাজ ইন্দ্র ক্ষুব্ধ হন। দেবরাজ ইন্দ্র তখন স্বর্গ থেকে রাজা সত্যব্রতর মাথা নিচু করে তাকে আবার পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেন। কিন্তু বিশ্বামিত্র মন্ত্র বলে রাজা সত্যব্রতকে মাঝ পথেই আটকে দেন। এই অবস্থায় স্বর্গ এবং মর্তের মাঝখানে মাথা নিচু করে ঝুলতে থাকেন রাজা সত্যব্রত। আর সেই সময় তার মুখ থেকে লালা নির্গত হয়, আর সেই লালা রস থেকেই সৃষ্টি হয়েছে এই নদীর, আর সেই নদীর নাম কর্মনাশা নদী। যেই নদীর গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই কর্মনাশা নদী নিয়েই কথা বলছি। যেই নদীর পানি সেখানকার মানুষজন একদম ব্যবহার করেন না, এমনকি স্পর্শ পর্যন্ত করেন না। আমাদের এই আজকের এই যে পপকর্নের আড্ডা সেটা তো জারি থাকবেই, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম পরপর দুটো গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট .com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক নদীকে নিয়ে, যেই নদীর পানি কেউ স্পর্শ করে না, কেউ ব্যবহার করে না। এমন এক নদী রয়েছে

এই পৃথিবীর বুকেই, আর সেই নদীর নাম কর্মনাশা নদী। সেই নদীর যে পানি কেউ স্পর্শ করে না, তার পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী, আর সেই কাহিনীও শেয়ার করলাম আপনার সঙ্গে বিরতিতে যাবার আগে। আর এইভাবে গল্প করতে করতেই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি, যেখানে ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে আজকের মতো। তবে কথা দিচ্ছি, আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব, পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে, আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এটা এমন একটা জিনিস যেটা কিনা সব সময় সুপারহিট, মানে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় হোক না কেন, লোকজন সেটা দেখতে বসে যাবেই। একদম বাচ্চা থেকে বুড়ো, একদম সবাই এক নিমেষে রেডি। ব্যাপারটা হলো ম্যাজিক। আগে হ্যাঁ হ্যাঁ ম্যাজিক তো রেডিও বাংলা নেই ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি হতে চলেছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে, এই গোষ্ঠী যাদেরকে কিনা সাধারণ মানুষজন বেশ সমীহের নজরেই দেখেন, ইনফ্যাক্ট বহু যুগ আগে থেকেই দেখে এসছেন। তো এই ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে এরকম বেশ কিছু কথা, ঘটনা এবং গল্প আছে যেগুলো কিনা এক কথায় চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম। যেখানে

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

সব থেকে কমন একটি ম্যাজিক ট্রিক, সেটা হলো কাপ অ্যান্ড বল ট্রিক। ব্যাপারটা হচ্ছে যে একটা কাপের মধ্যে বল ঢোকানো হচ্ছে, কাপটাকে উল্টো করে একটু এদিক ওদিক নাড়াচাড়া করার পরে যে ব্যাপারটা হয় সেটা হলো বলটা সেই কাপটার মধ্যে থাকে না, অন্য কোনো কাপে চলে যায় কিংবা ভ্যানিশই হয়ে যায়। এই ট্রিকটা তো আমরা প্রত্যেকেই দেখেছি, কিন্তু এই ট্রিকটা কবেকার জানেন কি? এই ট্রিকটা এতটাই পুরনো যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। ইনফ্যাক্ট কিছুদিন আগে রিসার্চাররা বার করেছেন যে এই ট্রিকটি কমসে কম 2000 বছর আগে থেকে মানুষজন দেখিয়ে আসছেন। তাহলেই ভাবুন যে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানের আয়ু কিন্তু ওই 2000 বছর পুরনোই বটে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে টানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

পৃথিবীর সর্বপ্রথম জাদুবিদ্যার বই ঠিক কোনটি, সেটা নিয়ে কিন্তু অনেক তক্কাতক্কির অবকাশ আছে। অনেকে বলেন যে জাদুবিদ্যার অন্যতম প্রথম বই হচ্ছে অথর্ববেদ, অর্থাৎ আমাদের চতুর্বেদের অন্যতম। কিন্তু অনেকে আবার এর বিরুদ্ধে আরও একটি বইয়ের নাম করেন। সেই বইটি চৈনিক ভাষায় লিখিত, অর্থাৎ চীন দেশের জাদুবিদ্যার একটি বই। সেই বইটির বয়স মোটামুটি 2500 বছরের কাছাকাছি। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলা নাই ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই বিষয় নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
1: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

জাদুবিদ্যায় বা ম্যাজিকে একটা মন্ত্র কিন্তু আমরা মাঝে মধ্যেই শুনতে পাই, হোকাস ফোকাস গিলি গিলি। তো এই ব্যাপারটা কোত্থেকে এসছে জানেন কি? বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে। তো যে কথা বলছিলাম, যে এই যে মন্ত্রটি আমরা মাঝে মধ্যে শুনি জাদুবিদ্যায় বা ম্যাজিকের ক্ষেত্রে, হোকাস ফোকাস গিলি গিলি, এই ব্যাপারটা কিন্তু এসছে একজন লেজেন্ডারি ম্যাজিশিয়ানের নাম অনুসারে। 1630 খ্রিস্টাব্দ থেকে 1640 খ্রিস্টাব্দ পর্যন্ত তো এই 10 বছর হোকাস ফোকাস জুনিয়াস নামে একজন ম্যাজিশিয়ান ছিলেন, যিনি কিনা সারা পৃথিবীতে লেজেন্ডারি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন ম্যাজিক শোকে। এবং তার নামানুসারেই কিন্তু এই ম্যাজিকটি, অর্থাৎ এই মন্ত্রটি উচ্চারিত হয়, হোকাস ফোকাস গিলি গিলি। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়েই, আর সেটিই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

সপ্তদশ শতকে একজন বিখ্যাত ম্যাজিশিয়ান ছিলেন আলেকজান্ডার হারম্যান। তো তিনি একটি অদ্ভুত কাজ করতেন, তিনি শুধুমাত্র গলার স্বরের সাহায্যে চামচ বেঁকিয়ে দিতে পারতেন। তিনি বলতেন সুরের এতটাই মহিমা যে সেই সুরের ম্যাজিকেই এই ব্যবস্থাটা হচ্ছে আর কি, মানে চামচ ভেঙে যাচ্ছে, কাঁচ গুড়িয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ম্যাজিককে নিয়ে। ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে বেশ কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো বলুন তো, আপনার জানান, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। বাই দ্য ওয়ে, এই যে সুরের ম্যাজিকের কথা আপনাকে বললাম, এরকম একজন সুরের জাদুকরের জন্মদিনও কিন্তু আজকে, আজকে কিংবদন্তি সিঙ্গার সোনু নিগমের জন্মদিন। রেডিও বাংলা নেট ডট কম পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। কিন্তু এখন যে সময় শেষ, আমাকে এখানেই থামতে হবে, কিন্তু যাওয়ার আগে আরও একটা কথা বলার আছে, সেটা হলো যে এই ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে আরও অনেক কথা শেয়ার করার আছে আপনার সঙ্গে। কাজেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে এই ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট।

রেডিও বাংলানে ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং আমার সঙ্গে রয়েছেন শুধুমাত্র আপনি এবং আপনার পছন্দের প্রিয় প্রিয় গানগুলো। রিকোয়েস্ট করতে পারবেন, মন ভালো করার গান কিন্তু আমি শোনাবো এবং তার সাথে সাথে শোনাবো একটা ফ্যাক্টরির অন্দর মহলের কথা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ক্যাফেতে নিজের প্রিয়জনের সাথে আপনি আপনার নিজের পছন্দের পানীয়টি নিচ্ছেন, সফট ড্রিঙ্কস। সেখানে ব্র্যান্ডের নাম নাইবা উল্লেখ করলাম, কিন্তু বাচ্চা থেকে যারা একটু মধ্যবয়স্কী বা একটু বয়স্ক লোকেরা সবাই কিন্তু এই সফট ড্রিঙ্কস বা হচ্ছে এই পানীয়টি খেতে ভালোবাসেন। এবং সেটার অনেক বড় একটা ফ্যাক্টরি আছে, বলা যেতে পারে ওয়ার্ল্ডের একটি বড় ফ্যাক্টরি রয়েছে আটলান্টায়। আমার মনে হয় আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। নাম উদ্ধ করেই বলছি যে এইটা কিন্তু শুধুমাত্র একটা ফ্যাক্টরি নয়, এই ফ্যাক্টরিতে কিন্তু ঘুরতে আসে অনেকেই। আর শুধুমাত্র এই পানীয়র কথাই কেন, কোনো একটা প্রোডাক্টের ফ্যাক্টরির অন্দরমহলটা কেমন হয় সেটা নিয়ে আজকের আড্ডা। থাকুন প্লিজ আড্ডায়, এবং কানে রাখতেই হবে রেডিও বাংলা .com মূল যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফ্যাক্টরি, যে ফ্যাক্টরির মধ্যে রয়েছে নানান ছোট ছোট প্রোডাক্ট, আবার অনেক সময় বড় বড় প্রোডাক্টসগুলো কিভাবে অন্য একটা রূপে পরিবর্তন হচ্ছে, আবার ধরুন অনেক বড় বড় মেশিন রয়েছে, অনেক বড় বড় গ্যাজেটস রয়েছে যেগুলো থেকে কিভাবে প্রসেসড হচ্ছে জিনিসগুলো, সেই সব কিছু কিন্তু আপনি দেখতে পারবেন। আমার মনে আছে আমার ছোটবেলায় বাবা আমাকে একবার আমার বাড়ি ঠিক পাশেই একটা বিস্কুটের ফ্যাক্টরিতে নিয়ে গেছিল, এবং সেই বিস্কুটের ফ্যাক্টরির ভেতরে গেলেই একটা অন্য রকম গন্ধ, ওই যে একটা ক্যারামেল ক্যারামেল যে স্মেলটা আসে সেটা কিন্তু একমাত্র ওই বিস্কিটের ফ্যাক্টরিতেই পাওয়া যায়। ঠিক সেই রকমই প্রত্যেকটা ফ্যাক্টরির ভিতরের মহলটা বা অন্দর মহলটা কিন্তু একদম অন্যরকম হয়।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল, ছলাতে ছল ছলাতে ছল ছলাতে।

ঘামে মালিক জপে টাকার নাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম, ঘামের জলে নৌকো চলে দেখবি জল, ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল।

0: ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল
1: জিনিস বা একটা প্রোডাক্ট সেই প্রোডাক্টটা তৈরির পিছনে কত লোকের মাথা তাদের বুদ্ধি এবং কত মানুষের পরিশ্রম যে জড়ো হয়ে একটা প্রোডাক্ট তৈরি হয় এবং সেটা বাজারে আসে সেটা একমাত্র আমরা ফ্যাক্টরির ভিতরে গেলে ভীষণভাবে রিয়েলাইজ করব। এবং যে ফ্যাক্টরির কথা বলছিলাম ফার্স্ট, যে পানীয়র কথা, যে বিশ্ববিখ্যাত পানীয়র কথা বলছিলাম এবং যার ফ্যাক্টরি রয়েছে আটলান্টায়, সেখানে সবাই কিন্তু শুধুমাত্র চাক্ষু দর্শন করতে যায় না ফ্যাক্টরিটা, সেটা কিন্তু ঘুরতে যাওয়ার বলতে যেতে পারে একটা জায়গা, আটলান্টার একটা দর্শনীয় স্থান বলা যেতে পারে। তো আমি যদি আমি কোনোদিনও যাইনি, যাওয়ার অবশ্যই ইচ্ছা আছে, কিন্তু আপনি যদি কখনো গিয়ে থাকেন তাহলে প্লিজ আপনার এক্সপিরিয়েন্সটা আমি জানতে চাই।

ঘড়ি বলছে সময় আর বেশি হাতে নেই, কিন্তু আড্ডা তো আমরা যতটা দরকার ততটা করেই যাব। এবং আজকে আমরা ফ্যাক্টরির অন্দরমহল নিয়ে কথা বলছিলাম। ফ্যাক্টরির অন্দরমহলের এক্সপিরিয়েন্স খুব যে বেশি আছে আমার তা কিন্তু না, এবং যেটুকুনি আছে সেটা আপনার সাথে শেয়ার করলাম। বিস্কিটের ফ্যাক্টরি আমি চাক্ষুষ দর্শন করেছি, এবং তার সাথে সাথে অবশ্যই যে ফ্যাক্টরির কথা বলছিলাম বা যে কোনো ফ্যাক্টরি হতে পারে যেখানে আপনি দেখতে পারবেন বা আপনার প্রিয় কোনো একটা জিনিস সেই জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। এবং আমরা চকলেট ফ্যাক্টরির কথা ভীষণ ভাবে দেখেছি, সিনেমায় দেখেছি, অনেক সময় ডিসকভারিতে দেখেছি, টিভিতে দেখেছি, নিউজে দেখেছি। আর ফ্যাক্টরির অন্দরমহলটা কেমন হয় সেটা যদি আপনি দেখে থাকেন তাহলে প্লিজ জানাতে ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না। www.radiobanane.com

0: আছো।
1: আপনি শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো সোম থেকে শুক্র প্রতিদিন এইভাবেই আপনার সঙ্গে আমার আড্ডা কিন্তু জমে ওঠে, আর এইভাবেই আমরা সবাই মিলে এনজয় করি রেডিও বাংলা নেট ডট কম। আর এই আনন্দের মুহূর্তে আরেকটা কথাও বলে দিই, ইতিমধ্যেই কিন্তু আমাদের সঙ্গে প্রায় 250,000 শ্রোতা আমাদের সঙ্গে জুড়ে আছেন এবং শুনছেন রেডিও বাংলানেট ডট কম। এর থেকে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। আসলে আপনাদের এই অনুপ্রেরণা না থাকলে আমরা সত্যি এইভাবে এগিয়ে যেতে পারতাম না। আর এভাবেই আপনারা আমরা সবাই মিলে রেডিও বাংলানেট ডট কম পরিবার। আজকের আড্ডা জুনিয়র পিসি সরকারকে নিয়ে। দেশের সীমানা পেরিয়ে বিশ্বের একাধিক দেশে তার ম্যাজিক আজও কিন্তু মুগ্ধ করে মানুষকে। 51 বছর আগে তার দেহত্যাগ করেছেন, এ কি সম্ভব? একজন জীবিত মানুষ নিজের দেহত্যাগের কথা নিজেই বলেছেন, তাও আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ভাবা যায়, তার চোখ লাগলে এমনটাই জানিয়েছিলেন জাদু সম্রাট পিসি সরকার জুনিয়র। এর পাশাপাশি তার আরও কিছু গুণ আছে, শুধু ম্যাজিক নয়, তিনি খুব ভালো লিখতে পারেন, তার বই আছে অজস্র, তার পাশাপাশি অভিনয়টাও তিনি অসাধারণ করেন। এই সব কিছুর খবর দেবো আজকের এই স্পেশাল আড্ডায়, তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন আর এনজয় করতে থাকুন আজকের এই বিশেষ রেডিও বাংলা নেটওয়ার্ক কমের গান মুসাফিরের আড্ডায়। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: চলুন না ব্যস্ততার ফাঁকে একটুখানি না হয় নস্টালজিক হই।
1: রং পেন্সিলে আঁকা স্বপ্নরা তোমার জন্য বাঁচে,
0: সাদা কালোর চাদরে মোড়া রং বেরঙের গল্প নিয়ে আমি সৌমি থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ রং বেরঙে।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা জুনিয়র বিসি সরকারের জন্মদিনে। তার একটা অন্যরকম কথা বহুদিন আগে শোনা গিয়েছিল। দেহ ত্যাগ করেছিলেন জুনিয়র বিসি সরকার। কি বলেন তিনি? আজকের দিনে 1971 ভোরবেলায় জাপান থেকে তার কাছে ট্রাঙ্ক কলে সংবাদ আসে, জাপানে তার বাবা মারা গেছেন, আমাদের মহাগুরু নিপাত হয়েছে, পুরো জাপান এই ইন্দ্রপতনের শোকে স্তব্ধ হতভম্ব। দলের প্রায় 24 সহকারী বৃন্দ, 48 টন জাদুর সরঞ্জাম সমেত জাপানি প্রযোজক বৃন্দ, অগ্রিম টিকিট বিক্রি হওয়া 60 খানা অনুষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা হয়ে রয়েছেন। তিনি রওনা হন। তার দাদা খবর পেয়ে আমেরিকা থেকে জাপানে আসেন। বাবার শেষ আদেশ ছিল দেশের গর্বের এই শো যেন বন্ধ না হয়। দাদা তখন তাকে বললেন যে বাবা তো তোমাকে উত্তরসূরি হিসেবে ঘোষণা করে দিয়েছেন, 8-9 বছর হল তুমি ইন্দ্রজাল বাবার সঙ্গে সহকারী ছিলে, বাক্সবন্দি করে সাগরে ঝাঁপ দিয়ে সফলভাবে মুক্তি পাবার ম্যাজিক দেখে বাবা খুব সন্তুষ্ট হয়েছিলেন, তাই তুমি তোমার জাদু শিক্ষার রেজাল্ট হিসেবে দায়িত্ব পালন করো। তিনি তখন জ্যেষ্ঠ পুত্র এবং ইঞ্জিনিয়ার হিসেবে যা করার করবেন ভাবলেন। ভাইয়ের কাঁধে দায়িত্ব দিয়ে বাবার কফিনবন্দি দেহ নিয়ে কলকাতায় ফিরে যান জুনিয়র পিসি সরকারের দাদা। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে দলের কাণ্ডারী হিসেবে বাবার অসম্পূর্ণ চুক্তি পূরণে জুনিয়র থেকে গেলেন জাপানেই। তারপর কথা মতো সেই জাপানে বাবার জায়গায় শো করতে গেলেন জুনিয়র পিসি সরকার। 1971 সালে সেই দিনটার কথা উল্লেখ করেছেন জুনিয়র পিসি সরকার। আজকের দিনে উনি মারা গিয়েছিলেন, ভুল কথা, আজকের দিনে আমি আমার দেহ ত্যাগ করেছি, তার সঙ্গে এই দেহটা আমি বাবার অমর আত্মার কাছে উৎসর্গ করেছি, বাবা গ্রহণ করেছেন, সেই জন্যই এই নির্বোধ আমি ট্রেন ভ্যানিশ তাজমহল গায়েব করতে পেরেছিলাম, সবই আমার অন্তস্থ সেই চিরদিনের পিসি সরকার, আমার আদরের বাবাটার কীর্তি। আমরা ফিরবো আবারও আজকের এই বিশেষ আড্ডায়তে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও পিসি সরকার জুনিয়রের কথা নিয়ে সঙ্গে থাকুন।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ব্যাক টু ব্যাক আবারও কয়েকটা গানের পর আমরা ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা, বিশেষ দিনে, পিসি সরকারের জন্মদিনে, তাকে নিয়ে কিছু কথা। তো পিসি সরকার জুনিয়র, পুরো নাম আমরা সবাই জেনে গেছি প্রদীপ চন্দ্র সরকার, জন্মগ্রহণ করেছিলেন 31 জুলাই 1946 সালে, এবং অবশ্যই একজন ভারতীয় জাদুঘর। তো মায়াজাল বা জাদুবিদ্যায় তিনি কিন্তু বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। তো আমরা সবাই জানি আরেকটা জিনিস, তিনি ম্যাজিকে মার্লিন পুরস্কারের প্রাপকও। তো এইভাবে তিনি কিন্তু এগিয়ে চলেছেন আর আমাদের মুগ্ধ করেছেন। গিলি গিলি জি হলো একটি 1989 সালের শিশুদের চলচ্চিত্র, যা ঈশ্বর চক্রবর্তী পরিচালিত এবং ইন্দ্রজাল প্রোডাকশন দ্বারা প্রযোজিত। এই ক্লাসিক বাংলা মুভিতে পিসি সরকার জুনিয়র অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে, নায়ক এবং প্রতিপক্ষ উভয় চরিত্রই কিন্তু তার দ্বারা রচিত। আর সিনেমাটিতে আরও অভিনয়ে যারা করেছেন, উৎপল দত্ত, সন্তোষ দত্ত, সুইলা মজুমদারও আছেন। মুভিটি শিশু এবং বৃদ্ধদের মধ্যে একটি প্রিয় এবং সরকার জুনিয়রের ক্যারিশমেটিক স্ক্রিন উপস্থিত এবং দর্শনীয় ভিজুয়াল এফেক্টগুলিকে বৈশিষ্ট্যযুক্ত করে। তো একাধারে তিনি যেমন ম্যাজিশিয়ান, আরেকদিকে অভিনেতাও বটে। তা আমরা দেখলাম তার আরেকটা দিক, এখনও বাকি আছে আরও একটা দিকের হদিশ দিতে। কোথাও যাবেন না, কয়েকটি গানের পর আমরা ফিরে আসছি আর জমে উঠবে আমাদের আড্ডার আসক জুনিয়র পিসি সরকারের কথা নিয়ে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুস্তাফির সৌভিকের সঙ্গে। আর এটা চলছে আজকে জুনিয়র পিসি সরকারকে নিয়ে, কারণ আজ এই বিশেষ দিন অর্থাৎ তার জন্মদিন। তো আমরা একটু অন্যদিকে যাই, সেটা হচ্ছে ম্যাজিকের পাশাপাশি আরেকটা দিক, সেটা হচ্ছে বই, বই লেখা। অদ্ভুত কিছু জাদুর গল্প আছে জুনিয়র পিসি সরকারের। আছে 9টি সায়েন্স ফিকশন পিসি সরকার জুনিয়রের, আছে বিজ্ঞান ভিত্তিক ম্যাজিক, সেটাও লিখেছেন পিসি সরকার জুনিয়র। আমার জীবন আমার ম্যাজিক, এটাও কিন্তু লিখেছেন জুনিয়র পিসি সরকার। এবং মাই লাইফ মাই ম্যাজিক, এছাড়াও হয়তো আছে। এই কটা বই আপনি কিন্তু একবার পড়ে দেখতেই পারেন। এখন অনলাইনের মাধ্যমে আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন এই সমস্ত বই। তাই যারা জুনিয়র পিসি সরকারের আরও কিছু জানতে আগ্রহী ম্যাজিক সম্পর্কে, অবশ্যই এই বইগুলো কিন্তু ফলো করতেই পারেন। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফির। এখন

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তো আমরা বেশ কিছু কথা শুনলাম তার সম্পর্কে। এবারে আরেকটু কথা বলি, ভারতের জল যেখানে একটু জাদু, যক নিজেকে অবিরামভাবে পূরণ করতে থাকে এবং অনুষ্ঠানের শেষে সেই ছোট্ট যকটির মধ্যে দিয়ে একটি সম্পূর্ণ বালতি জল ভর্তি থাকে, একটি বিপজ্জনক কৌশল যেখানে সরকার জুনিয়র নিজেই একটি বাক্সে পড়ে এবং অর্ধেক কেটে যায়, তার স্ত্রী জয়শ্রী সহযোগী দেয়। কাটার পরে তার এমনকি মাঝখানে শরীরের কোনো ড্রেপ বা আবরণও সরিয়ে দেয়, যা তার শরীরের উপরের এবং নিচের শরীরের মধ্যে সম্পূর্ণ কাটা প্রকাশ করে। সরকারের সিগনেচার ট্রিক হলো আলোর প্রতিসরণ ব্যবহার করে বোঝানোর জন্য যে বড় আকারের বস্তুগুলি অদৃশ্য হয়ে গেছে। অতীতের পারফরমেন্সের মধ্যে তাজমহল এবং ইন্দোর অমৃতসর এক্সপ্রেসের নিখোঁজ অন্তর্ভুক্ত রয়েছে। 4 নভেম্বর 2000 সরকার আগ্রার কচ্ছপুরায় 2 মিনিটের জন্য তাজমহলকে নিখোঁজ করে দেন। তিনি কলকাতার 300তম বার্ষিকীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালটিকেও অদৃশ্য করে দিয়েছিলেন এবং 1992 সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জংশনে একটি বিশাল জনতার সামনে যাত্রী ভর্তি একটি ট্রেন অদৃশ্য করে দিয়েছিলেন। আজ এ পর্যন্তই। কেমন লাগলো আজকের এই তার কথা, অর্থাৎ পিসি সরকার জুনিয়রের কথা, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এবং আমরা সবাই মিলে তার দীর্ঘায়ু কামনা করি। শুভ জন্মদিন স্যার পিসি সরকার জুনিয়র। অবশ্যই 4475039657127 তে জানান কেমন লাগলো আজকের ইয়ারটা। আজ এ পর্যন্তই, আগামীকাল ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির। আজকের জন্য টাটা।

এতক্ষণ আপনি শুনছিলেন সৌভিকের সঙ্গে গান মুসাফির। এই ঘন্টায় আমি আপনাকে নিয়ে হারিয়ে যাব রং বেরঙের এক নতুন দুনিয়ায়। হঠাৎ হারিয়ে যাওয়া, আচ্ছা আমরা যদি কখনো হঠাৎ করে হারিয়ে যাই কারোর ওপর অভিমান করে, সেই মানুষটা কি আমাদের খুঁজবে? এরকম হয়তো আমাদের সারাক্ষণ আমাদের মাথায় চলে যে যেই মানুষটার ওপর আমি অভিমান করে আছি এবং সেই মানুষটা কি আমাকে খুঁজছে বা খুঁজবে। আপনিও নিশ্চয়ই চাইছেন আপনার প্রিয় মানুষটা আপনাকে খুঁজুক বা যেই মানুষটার ওপর আপনি অভিমান করে আছেন সেই মানুষটা আপনাকে খুঁজে বেড়াক, আর তার চোখে আপনি সেই খোঁজার স্বাদটা উপভোগ করুন। হয়তো সেই মুহূর্তেই পারবেন না, যখন আপনাকে খুঁজে পাবে সেই মুহূর্তে যখন আপনি আপনার প্রিয় মানুষটা বা যেই মানুষটার ওপর আপনি অভিমান করে আছেন তার চোখে যখন সেই রিফ্লেকশনটা দেখতে পাবেন সেটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আপাতত একটা গান শুনতে শুনতে হারিয়ে যাই সঙ্গে আমাদের সেই মানুষটা যার সঙ্গে আমি অভিমানের পাহাড়ে উঠে এক নতুন উদ্দেশ্যে রওনা দিয়েছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ফিরে এলাম একটা মিউজিক্যাল ব্রেকের পর। আপনি শুনছেন রং বেরং অ্যানির সঙ্গে। কথা হচ্ছিল হারিয়ে যাওয়া নিয়ে। আমরা সবাই হারিয়ে যেতে ভালোবাসি এবং ছোটবেলায় আমরা সবথেকে বেশি হারিয়ে যেতাম গল্পের বইয়ের পাতায়। গল্পের বইয়ের চরিত্রদের মধ্যে যাপন করে হারিয়ে যেতাম সেই জায়গায়। গল্পের বইয়ের চরিত্রগুলো এতটাই কাছের ছিল এবং মনে হতো সেই চরিত্রটা যেটা আমি পড়ছি সেটা আমি নিজে। আর গল্পের বইতে হারিয়ে গেলে তো কোনো ক্ষতি নেই, কারণ আমরা অনেকেই পড়ার বইয়ের মাঝখানে গল্পের বই রেখে পড়তাম। আর এটা টের পাওয়ার সাধ্য হয়তো বাবা মায়েরও সেই সময় থাকতো না, বুঝে হয়তো ঠিকই যেত, কারণ মনে মনে পড়াটা ছোটবেলায় নট অ্যালাউড ছিল। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি আরও কিছু গানের সঙ্গে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।
1: ও জীবন ছাড়িয়া যাসনে মোরে।

ছোটবেলায় যেই ব্যাপারটা সব থেকে বেশি ভয় করত, বড় হওয়ার পর সেই বিষয়টাকেই আলিঙ্গন করতে ইচ্ছে করে, অর্থাৎ হারিয়ে যেতে ইচ্ছে করে। বড় হওয়ার সাথে সাথে আমাদের অনেক রকম প্রেশার আসে, কাজের প্রেশার, পরিবারের প্রেশার, প্রেমিক প্রেমিকার প্রেশার, যে প্রেশারটা ভীষণভাবে আমাদের হন্ট করে কিছু কিছু সময়, সব ক্ষেত্রে নয়, বিয়ের প্রেশার, কোনো না কোনো প্রেশার ঠিক আসছেই। আর যখনই প্রচুর প্রেশার আসে তখন মনে হয় একটু হারিয়ে যাই, একটু কোথাও নিজের মতো সময় কাটাই, একবার হলেও মনে হয় সব কিছু ছেড়ে হারিয়ে যাই। আমার তো ভীষণ হারিয়ে যেতে ইচ্ছা করে পাহাড়ে, কারণ পাহাড়ের সঙ্গে একটা অদ্ভুত সখ্যতা আছে, একটা অদ্ভুত বন্ধুত্ব আছে আমার। আমার খুব ইচ্ছে করে আমি একা পাহাড়ে যাব এবং আমার যত মনের কথা সব আমি পাহাড়কে গিয়ে জানাবো। পাহাড় কিন্তু কখনো কাউকে ফেরায় না। আচ্ছা, আপনি কি কখনো পাহাড়ে হারিয়ে গেছেন, বা এমন কোনো মানুষের সঙ্গে পাহাড়ে গেছেন যেখানে আপনাকে খুঁজে পেতে কেউ চায়নি, বা আপনি কাউকে ধরা দিতে চাননি? শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

আপনিও নিশ্চয়ই হারিয়ে গেছেন গান শুনতে শুনতে। হ্যাঁ, আমাদের জীবনে এরকম অনেক মানুষ আছে যাদের কণ্ঠস্বর শুনলেই আমরা হারিয়ে যাই এক অন্য জগতে। কখনো গান শুনে হতে পারে, কখনো কবিতা শুনতে শুনতে হতে পারে, কখনো গল্প শুনতে শুনতে হতে পারে। কণ্ঠস্বরে অদ্ভুত মাদকতা থাকে, সেই কণ্ঠস্বর শুনলে আমাদের হারিয়ে যেতে ইচ্ছে করে। আচ্ছা, আপনারও নিশ্চয়ই এমন কোনো মানুষ আছে যার কণ্ঠস্বর শুনলে আপনি হারিয়ে যান, মনেই হচ্ছে একটু যদি জানাতে পারতাম অ্যানিকে, জানিয়ে দিন না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 4475039657112। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আপনি কার কণ্ঠস্বর শুনলে হারিয়ে যান নিজের মতন করে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ। অনেক সময় আমরা বিশেষ কোনো মানুষের ভাবনায় হারিয়ে যাই, সেই মানুষটাকে কল্পনায় নিয়ে আমরা হারিয়ে যাই, বা এমন কোনো জায়গায় নিজেকে নিয়ে উপস্থিত হই সেখানে হয়তো সেই মানুষটার কোনো অস্তিত্বই নেই কিন্তু তাও হারিয়ে যাই। এরকম হারিয়ে যাওয়ার নানান গল্প নিশ্চয়ই আপনারও আছে, আমাকে লিখে জানান 4475039657 12 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি আমাকে জানাবেন আপনি ঠিক কী কীভাবে কোন জায়গায় হারিয়ে গেছেন। এবার সময় এসেছে আমার হারিয়ে যাওয়ার, কারণ সময় বলছে এই একটা ঘন্টা শেষ। তাই আবার আসবো আগামীকাল আপনার সঙ্গে আড্ডা দিতে, আপনার হারিয়ে যাওয়ার গল্প শুনতে। ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থাকবেন আর আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে থাকবেন আপনি কিভাবে কোথায় হারিয়ে গেছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, তাও একবার মনে করিয়ে দিই 4475039657 12। তাহলে আজ আসি, কাল আবার কথা হবে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

স্রোতস্বিনী নদী তার পানি, যা মানুষের জীবনের পানির চাহিদা মেটাতে সাহায্য করে। আর তাই তো আমরা পৃথিবীর বিভিন্ন সভ্যতাকে গড়ে উঠতে দেখেছি এই রকম নদীকে কেন্দ্র করেই। এমনকি পৃথিবীর বড় বড় শহরগুলোও কিন্তু কোনো না কোনো নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। কিন্তু পৃথিবীর বুকে এমন এক নদীও রয়েছে যেই নদীর পানি কেউ ব্যবহার করে না। সেই রকমই এক নদীর গল্প শোনাবো আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্নে, যেখানে আমরা সেই এক অদ্ভুত নদীর গল্প শুনব যেই নদীর পানি কেউ ব্যবহার তো করেই না, এমন কি স্পর্শ করতেও ভয় পায়। তবে সব কিছুই থাকছে গানের ওপারে। চলুন শুনে নি পরপর তিনটে গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মানুষের জীবনে নদীর এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নদী ছাড়া জীবন অচল। এমনকি পৃথিবীর বড় বড় শহরগুলো কোনো না কোনো নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আমাদের প্রতিদিনের যে পানীয় জলের যে চাহিদা, সেটা যেমন মেটাতে সাহায্য করে নদী, ঠিক তেমনই আমাদের জীবন ধারণের জন্য যে পানির প্রয়োজন, সেই চাহিদাও মেটায় নদী। এমনকি আমাদের যাতায়াতের মাধ্যম হিসেবেও আমরা নদীকে ব্যবহার করে থাকি। সেই নদীর গল্পেই আজ উঠে আসছে এমন এক নদীর কথা, যেই নদীর পানি কেউ ব্যবহার করে না। শুনছেন রেডিও বাংলার .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা সেই নদীর গল্পই করছি, যেই নদীর পানি সেখানে বসবাসকারী কোনো মানুষ ভুল করেও হাত দেন না। এমন নয় যে সেই নদীর পানিতে কোনো বিষাক্ত উপাদান মিশে রয়েছে বা সেখানে কোনো ভয়ঙ্কর প্রাণী রয়েছে যে সেই ভয়ে সেই নদীর পানি কেউ ব্যবহার করছে না। তবুও সেই নদীতে কেউ স্পর্শ পর্যন্ত করে না, কারণ তাদের ধারণা যে এই নদীতে যদি তারা হাত দেন তাহলে সব কাজ নষ্ট হয়ে যাবে। কেন তাদের এই বিশ্বাস, বা কেনই বা তারা সেই নদীর পানি ব্যবহার করেন না? আর কি বা সেই নদীর নাম? সব কিছুই থাকছে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুট ছুটের

ভারতের বিহার রাজ্যের কাইমুর জেলার উপর দিয়ে বয়ে গিয়েছে এক নদী, যেই নদীর পানি কেউ ব্যবহার করেন না, কারণ সেখানে বসবাসকারী মানুষদের ধারণা যে সেই নদীর পানি স্পর্শ করলে সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে। আর সেই নদীর নামও ঠিক সেই রকমই, কর্মনাশা নদী। আর সেই কর্মনাশা নদীর গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নদীর গল্প করছি, আমরা তো জানি যে মানুষের জীবনে নদী যে কি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে, আমাদের জীবন ধারণের জন্য যে পানির চাহিদা সেটা মেটাতে সাহায্য করে নদী। আর সেখানে এই পৃথিবীর বুকেই বয়ে চলেছে এমন এক নদী, সেই নদী কর্মনাশা নদী, যেই নদীর পানি সেখানকার মানুষরা কেউ স্পর্শ পর্যন্ত করে না, কারণ তাদের ধারণা যে এই নদীর পানি স্পর্শ করলে তাদের সমস্ত কাজ নষ্ট হয়ে যাবে। আর সেই ধারণা নিয়েই তারা সেই নদীর পানি ব্যবহার করেন না। আর তার পেছনে যে কারণটা রয়েছে সেটা হলো এক পৌরাণিক কাহিনী, জানবো সেই গল্প। তবে সবকিছুই থাকছে গানের ওপারে, চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্নের আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কথিত কাহিনী অনুযায়ী রাজা সত্যব্রত তার গুরু বশিষ্ঠ মুনির কাছে একটি বর চান। তিনি চান যে তিনি যেন সশরীরে স্বর্গে যেতে পারেন, কিন্তু বশিষ্ঠ মুনি জানিয়ে দেন যে সেটা তিনি করতে পারবেন না। রাজা সত্যব্রত তখন ভীষণ রেগে যান। তিনি রেগে গিয়ে বিশ্বামিত্র মুনির কাছে যান। এদিকে বিশ্বামিত্র মুনির সঙ্গে বশিষ্ঠ মুনির সম্পর্ক মোটেই ভালো ছিল না, তাই বিশ্বামিত্র মুনি রাজা সত্যব্রতকে সশরীরে স্বর্গে যাবার ব্যবস্থা করে দেন। আর সেটা দেখে আবার দেবরাজ ইন্দ্র ক্ষুব্ধ হন। দেবরাজ ইন্দ্র তখন স্বর্গ থেকে রাজা সত্যব্রতর মাথা নিচু করে তাকে আবার পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেন, কিন্তু বিশ্বামিত্র মন্ত্র বলে রাজা সত্যব্রতকে মাঝ পথেই আটকে দেন। এই অবস্থায় স্বর্গ এবং মর্তির মাঝখানে মাথা নিচু করে ঝুলতে থাকেন রাজা সত্যব্রত। আর সেই সময় তার মুখ থেকে লালা নির্গত হয়, আর সেই লালা রস থেকেই সৃষ্টি হয়েছে এই নদীর, আর সেই নদীর নাম কর্মনাশা নদী। যেই নদীর গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট.com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই কর্মনাশা নদী নিয়েই কথা বলছি, যেই নদীর পানি সেখানকার মানুষজন একদম ব্যবহার করেন না, এমনকি স্পর্শ পর্যন্ত করেন না। আমাদের এই আজকের এই যে পপকর্নের আড্ডা সেটা তো জারি থাকবেই, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম পরপর দুটো গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক নদীকে নিয়ে, যেই নদীর পানি কেউ স্পর্শ করে না, কেউ ব্যবহার করে না। এমন এক নদী রয়েছে এই পৃথিবীর বুকেই, আর সেই নদীর নাম কর্মনাশা নদী। সেই নদীর যে পানি কেউ স্পর্শ করে না, তার পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী, আর সেই কাহিনীও শেয়ার করলাম আপনার সঙ্গে বিরতিতে যাবার আগে। আর এইভাবে গল্প করতে করতেই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি, যেখানে ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে আজকের মতো। তবে কথা দিচ্ছি, আগামীকাল থেকেই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে, আপনার সঙ্গে জমি আড্ডা দিতে, আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এটা এমন একটা জিনিস যেটা কিনা সব সময় সুপারহিট, মানে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় হোক না কেন, লোকজন সেটা দেখতে বসে যাবেই। একদম বাচ্চা থেকে বুড়ো, একদম সবাই এক নিমেষে রেডি। ব্যাপারটা হলো ম্যাজিক। আগে হ্যাঁ হ্যাঁ ম্যাজিক তো রেডিও বাংলা নেই ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি হতে চলেছে ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে, এই গোষ্ঠী যাদেরকে কিনা সাধারণ মানুষজন বেশ সমীহের নজরেই দেখেন, ইনফ্যাক্ট বহু যুগ আগে থেকেই দেখে এসছেন। তো এই ম্যাজিক এবং ম্যাজিশিয়ানদের নিয়ে এরকম বেশ কিছু কথা, ঘটনা এবং গল্প আছে যেগুলো কিনা এক কথায় চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম। যেখানে

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ